লাগে আকাশবাণী ডিফু। নালে তুমি মেকার জুলং বম লাগে এফ এম বেন লং মেক হার্স ফারো সিরা টক বার সুর ক্যাপ লাপেন রুয়েস এ লাপেন আনপার্টা নিউজ অন ইয়ার প্লাবং সো এ পালং পেন সিটামে নালে তুম আকাশবাণী ডিফু আজাই মেক আর জুলং জি পিনি পাই পাই নি ফাইন কয়রা প্লি উর্মিয়ার নি লাপেন রেডিও নাঙ্গার জুদো না বাং ফু বাং ফিরাত কি দো না ফান নিলি রং সিনাইং লেং পেন সুরি সুরি কার্ডম পাজিরসি কিচেং সি ট্রান্সমিশন ইংপু পনিকল তে পিনি কপি পিসি কেরাত পারজু পন জিমান পেন চিঠান পন মেক এট সিনাং পরফাই ট্রগ্রাম মিনিট চকলোতে দেলহি পেন কাপাচিটাক ইংলিশ সালাম পেন বিরতা আর্জুলং ইকপ পরফাই ট্রগ্রাম মিনিট ক্যাপ চকলোতে কাংদু কর্ডম মালু না যায় মেক আং ডেঙালং আসানসন আলুন আর জুলং ইকপ পরফাই ট্রগ্রাম মিনিট হংকেব্রা ফ চকলোতে রোহিলা রং ফরপি গেথান নীলিলাম থে পোলা বংশ যায় মেক আং ডেঙালং লামচুর গেথান আর জুলং ইকপ পরফাই ট্রগ্রাম মিনিট হংকেব্রা সুর ক্যাপ চকলোতে পিনে সারলাম থে চমকুরু এজন সো মেমে এজন সো মেংবে পেন জন্থম পোলাবং সো আসারলাম থে আর্জুলং ইকজি পরফাই ট্রগ্রাম মিনিট প্লি ক্যাপ চকলোতে কার বিলুন বারে মাজায় মেঘ আং ডেং আলং আসন সন আলুন আর্জুলং ইকপ পরফাই ট্রক্সি চকলোতে দেলহি পেন কাপাচে টাক হিন্দি আলাম পেন বিয়টা লাপেন পরফাই ট্রক্সি রাম মিনিট ফ প্লেংলোতে দেলহি পেন কাপাচে টাক ইংলিশ আলাম পেন বিয়টা আর্জুলং ইকপ পরফাই ট্রক্সি রাম মিনিট ক্যাপ চকলোতে সেলিন তিসোলা পেন হুটবাং ফান্ডার টেরন আংবং সোশ্যাল ওয়ার্কার পুথাক চিহুচিপুত আর্জুলং ইকপ পরফাই ট্রক্সিরা মিনিট প্লি ক্যাপ চকলোতে লুন চেত যায় মেক আং ডেঙালং আসন সন আলুন আর্জুলং ইকপ পরফাই সির পরফানের ক্যাপ চকলোতে দেলহি পেন গাপাচে তাক সামাচার পা ভাত হিন্দি লাম পেন বিয়টা আর্জুলং ইকপ পরফাইনের ক্যাবরা মিনিট ক্রেপ ফ চকলোতে দেলহি পেন গাপাচে তাক ইংলিশ আলাম পেন বিয়টা আর্জুলং ইকপ পর ফাইনের ক্যাবরা মিনিট হং ক্যাপ চকলোতে কার্বি লাম মার্জন আলু না যায় মেক আং ডেঙালং আসন সন আলুন আর্জুলং ইকজি পর ফাই সির ক্যাপ চকলোতে গুয়াহাটি পেন কাপাচিটাক লং রি লং পদ বিয়ত আসামিস লাম পেন বিয়তা আর্জুলং ইকপ পর ফাই সির ক্যাবরা মিনিট ক্রেপ ফ চকলোতে হিন্দি লাম আর্জন আলু না যায় মেক আং ডেঙালং আসন সন আলুন আর্জুলং ইকপ পর ফাই সির ক্যাবরা মিনিট প্লি ক্যাবরা ফ চকলোতে ইংলিশ আলু না যায় মেক আং ডেঙালং আসন সন আলুন আর্জুলং ইকপ পরফাই ক্যাবরা মিনিট ক্রেপ ফ চকলোতে লাম জিরো যায় মেক আং ডেং আলং সেঙ্কান কি মি ইং টিপি কেথান ফার্স্ট এড আ পুথাক লাম জিরো কেথান আর্জুলং ইকপ পরফাই ক্যাবরা

লাগে আকাশবাণী দিফু নাহলে তুম যায় মেকার জুলং বোম লাগে এফ এম বেন নালং মেঘাহর্স ফারুই সিরা টক বরা সির ক্যাপ রেস এপ লাপেন আনপার্টা নিউজ অন ইয়ার পোলাপাংস এপ অলং পেন স্টামি নাহলে তুম আকাশবাণী দিফু।

কিরণ ইয়াং লতাবং মিন্দারাচিলুজং বাংমিন্দারাচিলোজং তাং দুন্থাদে নন আরু সংসারজং আচার নাম যুজং ও ইরু সংসারজং আন্নামাচর সেংলং বাংমিন্দার নাং হিরিজং সেরকাখু জানজং পেনসেরকাবে জানজং মিন্দার নাং লুজং।

হর আদং অতিলি হর আদং আজাং লতাবং কে বুলু সেংরি কং আন বুলু কং লে কং বাং আরি সেং লং আচার নাম কিরণ

0: আকে দিও কিছুন হালা আসো সিনি লিগে চার ডন ইহিও তো সি বাং খেলা পুলো লা রুমার্স লহানি মানে কাপাচে ঢাং টাপ আলাম লা মোস্টলি মাতুম কেথের মানে লাতুম ইসি কচিংক্রিন আলাম থাং বাক বে আলাম বেন আলাদা নর্থ ইস্ট আসর ফান নন লা নিতুম রমজান টাংলো দাংতে পাথি লাভি পু কচিংক্রিন আসো রুমার্স পাচে ঠ্যাং দেয় ইয়া মা নাকি কাত আদু কে দো থেকটিক টিকলি ট্রেন অলং পান সি চেথর চেথর ট্রেন অলং নাকি থি বাং নাকি থি ল হালা সো হো টা নিলি পান ইম্পর্টেন্ট এন ওয়ে লাং আমা সি ইসি আর রো ল ইসি গ্রুপ ল বেঙ্গালোর কার্বি সোসাইটি 2011 আনি কান সাম হাং পাথেক ল হালা সো হো নিলি এন্ডা চে চার দন্দে চিনি দন্দে মানে ইম্পর্টেন্ট এন ডেট পেন জয়নি ফি ফি বাং কে কপিল মা সো আ সং বাং কাচালি অসো মারাটম বিকেএস পা বাং আমা হাং পাথেক দম ল ল পেন লাং তুম 2013 আন্ত লাসো নং চারি ল আমা কাচালি আং দেং কাচালি অ সোমার সাইডে পঠাই মাসে কাচালি জোসিয়া জাহা তো মাং হেম চেবাং ল লাপেন লং প্রেক প্রেক দিম চারি দাম চুল লাবাং সো অফান্ডার বিকেএস অফান্ডার লকে রেভারেন্ট সোলোমন রং পিটাল লাপেন কে দোতুলাং তমসিং তিমুং তল লাপেন কে দোতুলাং সঞ্জু টকবি আলাংলি কে বুকলিয়া সর আলাংলি নানামে স কোঅর্ডিনেটর স আলামাবু থাকে আলাংলি কে কেটামি তুম চিংকি থান লালাইয়াছি আলাংলি তুম পেন লহে আলাম চিংকি যে থান পেন এনকারেজ নাই পিবম নন 2006 আন ইনকান ব্যাংকে নিলি ফান না এনকারেজ পনল 2016 আন ইনকান ব্যাংকে নং ডাকে দো আন ইনকান দোল পথ ডাকে দো আকার বিয়ারা তোমাকে তো কিছু চেলা নাম হালা সো সিনিল ফান আর পুনাং ব্যাক পান না মাসি নিলি ব্যাংকে লানা কিছু কার বিয়ারা তুম দাকি ঠিক যে আংলা দোল চিচি নি দন্দে ব্যাং মেপ নাং ফ্লং পি লাভ ল আর ডাব ঠিপ আনার লো মে নাং ফ্লং পি দাম্প আমি হালা সো সিনিলি লহে কিছু থেকদন লং এমে ক্রি জাং রিং আনপিন মাসি হালা সোহত পেন সিনিলি স্টেপ ডেংলা তো ঠেকান বেন কে নিলি চেরাপ পান পুসি 2016 এ নিঙ্কান হালা দা অ্যাওয়ারনেস তা পাদলো লা পেন কে গ্যাদারিং পলো নিঙ্কান এ সেক পেন চিংরুমা মাই পি পাঠিয়েকল কার্বি আর রা তুম কোয়ানসি বেঙ্গলোর অরং সু পিলং কেডোমা চেলাং নাং পুসি হালা দা চিংরুম পেন নিলি তুম চিংকি জে থানল লা পেন কে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিলা সি ডিং ও লা সো কাহিনী হেডি নিলি তুম জংসি চিংকি জে থান পন পলো দা টিল নাও নন আন্তা মে নিলি আকে রাব আবাং হালা সোহত পেন নিলি ফান ইসি লাসো আনিং বাং নিলি মাথা লা স্টেপ মতে নিলি সেন্টিমেন্ট বাং কক ল কার্বি আং লং বানাং টং কাচং দা কার্বি আর তুম পেন আন কে দিও কিসুম নং চে টং ল হালা দাক নন কে থের কে হাবা লাম দা দু লা পেন কে কিঠি কি জাং দা দু পিগ ল লা পেন কে লা বাং সো কিসুং বাং কে লা পুলো নিলি চে থানে বাং কে ডিউরিং করোনা কেসো আবুর হত তামে নিলি ফান নিলি তুম লপসান সি দা কার্বি আং লং তো নমাস কাউন্সিল পেন আলাং নি তুম আনিং গে মে পেন নিলি অ্যাকাউন্ট লং 3.5 লাখ সাতাং খানাং পিল কিন্তু গেলা আদা কাচং দা রা কার্বি আর তুম হান চেলাং পুন আলা সুহ নিলি আদা কে দো কে 2000 অ্যাবভ হাদি মেম্বার নম্বর কে সে তামে পেনানা তুম কে নাং নিলো পুলো 1500 আন কে দো পসি লাগা দো ওয়ে থাক লাভ লতাং তে ইননর ফান কান আন সি চেতাং জি 250 or 60 rupees সি থাক লং চজি আসি ইসি আ গ্রুপ গ্রুপ সিনিলি তুম গ্রুপ ওয়াইজ সিনি তুম ঠিক লাদি নালে তো মরম লং সি বাং ক্যাব দো উপলো তাংতে বা বাং ফ দো উপলো তাংতে পিনে সাং হান কাপাচো নাম পানসি নিলে তো মেডি লাগা দো বিয়া তাংকা রন রাব লো তাংতে বাং পিপি দং খরচ পনে লাসি পিনে বাং ফ থ্রক পেন পিনে সাং বস্তাই সি হিনি বা পিনে হান পারব পারবা সি তামে হেদি পিনে গ্যাস কে থা পান পুসি তামে নিলে তুম হালাস হচ্ছে রন লং লো পিনে আন চেরন লং লো লা পেন কে কেবনার জিটিং ও পসি লহায় তাংকা কে দর্ডে দেল লা পেন নিলি হালা দাক সানবা ট্রাস লা পেন কে লা পিনে ট্রাস লং সে আকো চেপ অগ্রন তুলো লা পেন কে বেঙ্গালোর কার্বি সোসাইটি হাদাক আফি বাংকে নিলিসি আকো মাই চেজা পন্থুল মানে নিলিসি লাস গ্রুপ অলং মানে লা বিকেএস নিলিসি আকো লিড পন্থুল যা পন্থুল লা পেন কে হালাদাক পেনাঙ্গান নর্থ ইস্ট আংকাং ট্রাইবেল আতম আনকে আংক্লিং ইসি নাং দোল লাপেন কে চিরা পচিরি পুসিতামে জয় কে জয় থাং আকে বেঙ্গে কে ফানে পিন পেন চিং হন ল লাপেন লিতুম লা ডিউরিং লকডাউন এ সেগ বাংকে সাং হান কে দো এবাং মথা নাং নিলা আমাসি নিলিতুম সানবট্রাস আকসাই পত্রা লাপেন কে কপ্রে কপ্রে আট্রাস পেন দামে ফ্যামিলি প্যাক মানে আনলিমিটেড রেশন বাংকে নিলিতুম চুবিরটি দুলং ল লাপেন চিরন লং ল চে ব্যাগ লং ল লাপেন লা দর্ডি পুসি নিলিতুম নন মাংকে কে দাম নাং পং ডেং ল পসি জব তো আবেদন ল চন্দ্র ফাইভ দিল পেন পথ হাডাক পেন সেমিক ট্রেন আকে জয় পেন ট্রেন হাডাক নাং টয়ল হুম ক্রিনার কে আকে জয় কিছু কিছু ট্রেন লং কিছু কিছুন কে দো বেশি তামি হালা সোহত নাং চে টয় দন লং ল পেন কে আলা হেম কে বাংয়ে তোমান ফান তামি নাং টয় দন লং ল আকে জয়
1: তাং দে কে হেম হেজং পেন নালি থান পন ল নালি কে বেঙ্গালোর গ্যাস এ সোসাইটি লং সি চেপ অক দন ল মতে হাডাক সি নালি কে সাই সি তামি চে রাব দন ল পু আসি নালি কিদু কিসু কে ফো তুম কে

কার্বি লামার্জন আলোনা যে মেঘ আং দেং লং আদুন থু আলো নার জুইক লোনাং লেখা পোলাপাং সো লামার্জন আলং জিতেন তেরাং লাপেন রবিনা ক্রপিয়ে তুম কিলুন আলোনা লাম থে কেদো কেদাম চেরে তু পোলাপাং সোলন আর জুইক লোনা।

0: পালোঁ তেওঁলোকে যাতে পায়।
1: খারিফ ফসল বীমার বাবে শীঘ্রে পঞ্জীকরণ করাও।
2: বেংক শাখা, বীমা কোম্পানি, কৃষি ঋণ সমিতি, জনসেবা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করক।
1: ফসল বীমা সম্বন্ধে তথ্য পাতির বাবে হেল্পলাইন নম্বর 14447 লৈ কল করক।
3: ফসল বীমা করাওক, সুরক্ষা কবচ পাওক।
4: লপনপর নাম আইতুম গুয়াহাটি পেনগাপা চিতাক লংরি লং পেটার বিরতা আসামিস লাম পেনার জুলং টেংলো লাকে আকাশবাণী দিফু নাহলেতুম জয় মেকার জুলং মমলাকে এফ এম বেন লং মেগাহার্স ফারুই সিরা তকপর সিরকেত লাপেন রেস এপ লাপেন আনপার্টা নিউজ অন এয়ার প্লাবংস এপ লং পেনস্টামে নাহলিতুম আকাশবাণী দিফু জয় মেক আর জুলং একজি

লপন পর নাংলি তুম হিন্দি লামার জানালু না যায় মেঘ আং দেলং আসানসন আলুন আর্জুলং টাংলো লাকে আকাশবাণী ডিফু নাংলে তুম যা মেঘ আর্জুলং বমলাকে এফ এম বেন আলং মেঘা হর্স ফারুই সিরা তক বরাসুর ক্যাপ লাপেন রোহিস এপ লাপেন আনপার্টা নিউজ অন ইয়ার পলা বংস এপ আলং পেন সিটামে নাংলি তুম আকাশবাণী ডিফু আজায় মেঘ আর্জুলং ইকজি

0: মেনমাটি, এলোভেরা জেল, এপক ইনিং কেডাম কেপা মিয়াফান ও আর এস আদুক, এ অক লাহাই কেরিং নু কিসু লাহাই কেপাহাম এব্যাং কেপাহাম আফান প্যারিসিটামল, বরফ মাটি ল্যাংকাং সাম নানি কিকাং আদি মালং কেমা এফান কেপা জঞ্জে আফান, লাপেন আমেক লাহাই কেয়ত ইয়াপ্রাং গ্লোভ কাছে ঠিক ইকসি আকেমে, লাহাই হেলো ইলি তোমা হেমালং ফার্স্ট এইড আসন কিদুক আকেনাং সট, লাসি পুথত কিজুত সি ইলিতুম নিং ছিবি নং ঝি লাকি ফার্স্ট এইড লাকি টংসিকট পেন মেডিকেল আতুম আলং লে থেক থে আকু আকে রাপ চট, জংসি কাফিরে কেসো কাচিনি নিয়ে সন্দুকক লিপুটাংতে ক্লেম ইক এডেট সি আকিমে, আল্লাহর লাবাংকি ইলিতুম মেডিকেল আলং কেপালে মাতে মেডিকেল টিম আফান কেহ্যাং কেপা চাট আকেনাং সট, ইলিতুম লাবাংসো কে রাপ লাকি আপ্রাণ কেপা জক মাতে কেসো কেপা টান তে মাতি সিরিয়াস কেপালে লিজে আফান আকেরাপ, লাসি হসপিটাল ডক্টর আলং কেপালেকে আকেনাং সট আজাদ আকে সুলে দো লিপুসিটা, লাপেন্সি নীলি ফার্স্ট ইড আপু থাকলাম জের কেথান ইংটন ইকলো কার্ডম
1: নন হ্যাঁ তাং লিটুম লাম জিরো জায় ম্যাক আং দেং আলং সেঙ্কান কিমি ইং টি পি কে থান ফার্স্ট এইড আপু থাক লাম জিরো কে থান আর জলং টাংলা লা বংস জায় ম্যাক আং দেং আলং আদুন থু লাম জিরো আর জুয়েক লোনাং সায়েন্স ফর পিস এন্ড ডেভেলপমেন্ট পোলা বংস আলাম জিরো সার ইম তেরং কে থান লাম জিরো আর জুয়েক লোনাং
2: কার্ডম নীলিমেন সি ইম তেরং নীলি পি এম শ্রী চন্দ্র সিং তেরন হাই স্কুল আথান বং পি নাংলি তো মথেংনু নীলি কেবাং ইকে ইসিহিনি আলাম চেথান নাং পুসি কেবাং লাবাং মতে ফর পিস এন্ড ডেভেলপমেন্ট আপুথা পি আজাই মেক আলং ইলিতুম কাচেথান পঞ্জি আলাম জির কার্বি আলাম পেন লাকে কাচিংথুর লাপেন মনসাম কেডো জি আফান সায়েন্স মতে সন্থান কেনাং সত আপুথা লাসি ইলিতুম চেথান পনসেন কাচিংথুর লাপেন মনসাম কেডো জি আফান সায়েন্স কেনাং সত নন আকাই পীরথে আদাং জসমেত সোলাংদো আকাই মতে ওবে কিমি আংবং কাচিংথুর আমনসাম কেবাংজি আতোয়ার লাকে সায়েন্স মতে সন্থান হেলো লবংস আংবং পেন মুনিত আতুম পীরথে আলং চকলেম চদাম আওয়ারসাই আহিন কিসু কচেলাং আওয়ারসাই চোথে কাতিকি আসাই কেসো কচেলাং আংলং কেনাং সদ হরমু ইসি কেসো কচেলাং আফান টেকনোলজি কে এন পন হিনি কাতিকি আলং অ্যাডভান্সমেন্ট ইন এগ্রিকালচার কেথম লংলে ফেলাং কাদুরে পেন মুনিত কিচান আজক চুটিকি আলং হাকো আবিদি পেন আনপার্টা মডার্ন টেকনোলজি কেডোকক আজয়নি কিজয় কে লাকে সায়েন্স মতে সন্থান আজাকংল আজাদ আসাই তা কিজয় কে পেন কে লং কে নন আকাই কে সায়েন্স পেন হেল ননিলিতম চেথান পনসেনা ইসি কাচিংথুর আমু অলং সায়েন্স মতে সন্থান চোথে কাতিকি আহিন মতে এগ্রিকালচার আহিন নন আকাই পীরথে আদাং আলং মুনিত কাবোচে আদিম কাদুরে লাপেন চোটে কাতিকি আদিম মতে লংলে কাদুরে আলং সায়েন্স পেন কেপে প্লাং পন হরমু টেকনোলজি সায়েন্স পেন কে সেলাম পন হ অর হাই হুই রিট জাইডি আলং কে অর পন পেন সকথে পেন চেংলক আসন আসন থেরে সোক আমু কে বাদ ইলিতুম চেথেক পন লংল আজা কি ডিং আবির্তি আলং তা আকে জয় কে আংডেং চেথেক লংল হাই কে বাই আলং সিতামে চাইনং চেলং আলার ট্রেক্টর পেন আন সুসে আপর নাং ও এ দেডল হিনি নিলিতুম সায়েন্স কিসু গেচেলাং আহিন দা নিতুম এন পনবম লাবাংকে ননাকাই ইলিতুম আসন আসন আকিসু কচেলাং কচিপাজক আংডেং আলং জয় কে আসাই আলং লাকে মেশিনারি মতে মডার্ন টেকনোলজি আজয়নি মুনিত আবাং মতে আক আরলো আকিসু দো আনতা আপর পেন কচেলাং পন থেকজি আলং তা সায়েন্স আজাকংলো সো আরলো আতুম সিতামে ওসোমার চেপাথে আলং আকিসুং চেপাজক জি আফান পুলোতে নন মলম আকাই লাকে টেস্ট টিউব মতে আইভিএফ সিস্টেম পেন আওয়ার সাই সিতামে লং পনলো মুনিত আংবং কিঠি কেজাং আফাই তামে জুম পনলো লাপেন লিতুম নন হেলজং কিসো লাকে পিরথে আদাং লাকে কোভিড নাইনটিন লাসো হুট সেতা নিলিতুম সায়েন্স পেন আজক নিলিতুম ভ্যাকসিন সেতা সেমার পনলো লাসো ভ্যাকসিন ইপি পেন সেতা নিলিতুম নন কোভিড পেন সেতা

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কবিরতা কিথি কে জাঙা বিরতা কে জর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বিরতা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরতা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এন্তে কোসন ল পাচিনি প কোদাক ল কহমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চকজি

কার্বি লুন বানা যায় মেঘ আং দেঙা লঙ্কা পাদুসি লুন আর জু ইগলুনাং গুনিরাম রংহাং কিলুন আলুনালাম থে উঞ্জি পুরা পোলাপাংস আলুন আর জু ইগলুনাং।

0: ne bu phan kali i hemasor phan pini ili kar ia sondu pini ili kachin nam nang ji sondu ka du ga son tin ma di pi hemasor phan chi hanglu pulo ta te ili sita me pini ring no da ga sondu as i me thang wen chi bor ilu putang te i me thang ka chi income hormu me thang ka chu re hormu pulo ta ki chu ta ki dog jin ili chi thenglo la son thak thak si pini bor ilu pulo ta te pini ni li ja semet ki pudam kang tung ni li campaign a related lo chuki chukamamu chuklem ji pulotang te our side u pini scheme kaprek kaprek nang klang lo pmf e lagi food formalization chu hormu kasumar punang ho dhorok pini pangbarala thermit samili tum tikki lo thermit aduk samili tu jor pen lata isi lata kalang lo sansu setame pini karbyang long hansu hello india angkang bi bang kyal ador kithe nei pusi da pangthek pon lo block pen ta me lasi sansu sita mi tumpuana ki aki cham chu jor jede ra pa kreng pen aduk chu jor ta lalta isi ale du thula an chor kali si pine methang a hemalong ki du a thisire pen tortip same ju sumar pen jeli sumar pen la pusita mi ti chuki chuka mamu bang ki chuklem thega a sap sap pen ching thur lo pulo tang te lasi ili aki the same nang mandun ji si kadu ka ve radio kar jora tu ma phani ligi pachini dun kang tung bang scheme do pik mahila udyami pu isi scheme do lang labang ke alu sumar tum phala bang ke kichu kiju na hormu kali sita me chujor chulang ho ana lo labang ke chujor chulang na isi lon do isi scheme do la ta mahila udyami pu la su scheme ma ke national scheme lo ili kharbi tumang ke kachini ne pena jok si Bengalong sami humridam pen la pula puchor judam thek thet la sipini re kado ka ve radio kar jora tum phan mang ke nilika pachini tung kang tung mang ke la so scheme ta dolo angli tum ki claim po nang ji bang ke documents chi dolo chi thik nang po and pen non mang ke udyam udyam registration po isi certificate do online pen la so claim nang po la pen lo pula tang ti li dukan se tame dukan loan po se tame pine chuki chukamu bepar behal pu adukan legi dulor le pusita me la pusita me tum chuklem the our side to endun melo la daglong tita me aparta me isi dolang isi bang ki mudra pu isi alon dula la bang ke adu a ki zoom hek a interest pen lo la aparta subsidy se me long ji la bang ke ইলি ডকুমেন্টস লে চকলিম লো পুলোতাং তি ইলি সার্টিফিকেট দু এ জাত এর পুলোতাং তে দা ইলি তুম দিফু রং সোপিয়া দুং হের লো ডিআইসি পুইসি লাসো অফিস লং দাম লো পুলোতাং তে আজাদ আবিরতা সামি তুম ক্লার্ডাক পেন লং দাম জি লা মুদ্রা পুয়া লোন আর পুঠাক বাংকে
1: এ কপি লা পেন কুসন গি ক্লেম মতে সোয়ারলো তোমা ফ্রাঙ্কি দাম জে ফানপুরা কবি পিয়া স্কিম সি আবার সাই কি লং জে মালা পেনা ফ্রাঙ্কি দাম জে ফান পুরা ব্যাংক পেন সেটামে আসন আসন আবার সাই লং জে পু নাং থান পাজির মিল তাঁতে লাসো আবার সাই আলং মু পেন আসন এ সনি সন্থম নাং গে বিপ কি থান পন মুদ্রা স্কিম পুতামে দো তাঁতে লাহায় স্কিম লং এ কিলং জে ফান কিং কাম গাছি জর জে ফান কুপি কুপি ক্লেম নাং জি লাপেন আ ফ্রাঙ্কি দাম জে ফান কুপি আবার সাই সি পিল কো আনা তাং কালং লো লাপেন গে কুপি কি ক্লেম সি এ আপ্রাং না কিং কাম কাছে ইয়র পন জিমা লাস ওভার সাই আপু থাক থান পন থুজি মা রেডিও কার জোরা দা তুমা ফান
0: নিলি থান পন লা জসে মেট লাকে মুদ্রা বাং নিলি থান পন পেলো লা পিএমএফ ই বাং নিলি থান পন পো জসে মেট কি কিচিং সি নাম্বার ই সি বাং কে সেল হেল্প গ্রুপ আ মেম্বার নং পো
1: কালা
0: লা পেন নাম্বার হিনি বাং কে আলাং লি বাং কে ইনুত মেসেন লোন কি এন কাছি তু বাং নং পো লাপেন ডকুমেন্টস বাং চকলিম নং পো লাপেন দুনথু দোলাং নন বাং কে ইসি এম এস এম ই পুনা হো মাইক্রো স্মল এন্টারপ্রাইজ পু লসোয়া স্কিম পেন বাং কে ইসি আ সার্টিফিকেট দো উদিয়াম পু লসোয়া উদিয়াম বাং নন বাং কে লা বাং কে দো ভেক নং পো লা পু লতং তে নিলি তুম হিন পেন সিতা মে নং বোর ইট পিডুন থেক জি লাপেন
1: উদ্যাম কিক্লেম জে ফান কুসন লো লাপেন লাসো আ উদ্যাম

লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু বীরতার যুক্তা বীরতা পড়িয়াবাং নীলি মদন সিং রংফার আসাম লাপেন মেঘালয়াং বং প্রাপজিন পেন কমার্শিয়াল আগারি চেলেং পোপু হিনি স্টেট গভর্নমেন্ট নিং থে আলাম চেপাকলাংলো আসাম গভর্নমেন্ট মেঘালয়া চিফ মিনিস্টার কনরাদ সাংমা লাপেনতে ডিপুটি চিফ মিনিস্টার এস ধর পেন কিচিংকি চিংকি চিংবাইলো লাপেন হিনি স্টেট আংবং কমার্স কমিউনিকেশন চিবিলো বর্ডার ডেভেলপমেন্ট মিনিস্টার অতুল বরা পাতুমি খানাপাড়া লং মটর ট্রান্সপোর্ট প্ল্যাটফর্ম পেন ইসি আমাই কেপাডুয়া লং চেতং কেচেতং দুন আফি আলাংলি বাংসুয়ালাম পাকলাংলো আলাংলি কিনিং জেকে আলাংলি জরাবাদা লং দাম সি হাদা কেদোয়া লাম চিনি দামলো লাপেন প্রাবজিন পেন কেমিসেন আংথে ক্লাংপো পুনাথু মেঘালয় খাসি টুরিস্ট ট্যাক্সি এসোসিয়েশন স্ট্রাইক মাতে কাঙ্কির কেপাডো উইথড্রলো নন পেন শিলং আলং আসাম আগারি কেদাম আপুথাক এসোসিয়েশন পাখামখে দুন্দেলো পু লামথে পাকলাংলো কেবাংজি চিটিয়া চেকলো নিফাই কেবারনি মেঘালয় গভর্নমেন্ট কমিশনার লেভেল সেকেন্ড রাউন্ড মাই পাতপো ড্রাইভার এসোসিয়েশন পেন লামথে কেপাকলাং আতেংকে আজাহাক আট কেলাংনো আতুমসি লাহাই আকাম আলং কেচেরাপ কেদুদুন বন্টা মেঘালয় রাত ইংসামজিন পেন কেদু আনিং কেহাং আতুমকে টেবক তেরাই স্টেট পেন সুলুক সোদা কাতমন কেপাডু কে আনিং হাংহে পাতুমি মেঘালয় গভর্নমেন্ট পেন মাই কেপাডো আফি ট্যাক্সি ড্রাইভার এসোসিয়েশন এডভাইয়ার বাংসোয়ালামথে পাকলাংসি আসাম গাড়ি ড্রাইভার আতুম আফান চেলাং পেট পেন কাম কেক্লেম আফান থান পাচি নিল কেকলাং দং আলামকে বাংসোয়ালাম আপুথাক ভোমতিয়ারনি মেঘালয় লাপেন আসাম গভর্নমেন্ট আংবং কয়না ধরা লং কেপাডো ইসিয়া মাই লং সনক্রিপ লিয়ার ডি কেডো আলাম চেপারাই পনল বাংস অফি আসাম ক্যাব ড্রাইভার এসোসিয়েশন জরাবাদ আলং কেপাডো ব্লকেট উইথড্র লো বন্টা হিনি স্টেট আংবং কেদাম কেবাং কায়াসন কালিদাং চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতুমি দিল্লি কিমিয়ালং সেন্ট্রেল হোম মিনিস্টার অমিত শাহ ফান চেটংসি আসাম আলং লাং কেথে আলাম আপুথাক আংটন পেন থান পাচি নিপনলো আকেহাই অমিত শাহ সেন্ট্রেল গভর্নমেন্ট আহিন পেন দোয়ান কেরাব কিপিজি আফান লামথে চিপিলো রাত আফান পুথত কায়াটেং কেপাডো কেপাথাক লং আফান সেন্ট্রেল গভর্নমেন্ট কেরাব নাং কেপিজি আফান বাংস ফ্রাংটা চেচাকলো চিফ মিনিস্টার আকেহাই পাতুমি বি এফ ডাব্লু ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কেপাজুত প্রোগ্রাম আলং চেতং দুনলো গুহাটী শ্রীমন্ত শঙ্করদেবা কলাক্ষেত্র শ্রী শ্রী মাধবদেব ইন্টারনেশনেল কনফারেন্স হল আলং কেটিকি কাংহই লাফেন্টে কেটিকি কাংহই আফান কেপারি ডেং হর মুহর তারা পুথাক পিনি সি স্টেট লেভেল ওয়ার্কশপ মাতে ক্রুংসাই এমাই পাতুলো আদা পরফাই কেবরা আচিটিম পেন কেচেং বাংসু ক্রুংসাই এমাই লং এগ্রিকালচার মিনিস্টার পিয়ুষ হাজরিকা চুটিকিয়া রাতাতুম পেন চিংকি চিংবাই পনলো ফার্স্ট ফেস আহুত আকেহাই মিনিস্টার আবেনাইটা বাং ফারুইনি রাফক ক্যাব চুটিকিয়া রাতপেন খিটি কাচিংথু রাপুথাক চেথান লো মিনিস্টার আকেহাই কিনিং জেকে হাওয়ার আর লোড আন্না ডিমালংটা আহুত পেন আহুত লাসন ক্রুংসায় মাই পাদো পনপোলা পেন আনিংকেহাং খিটিয়ক আতুম বাংসু ক্রুংসায় মাই লং নাং চেতং দুলং পো আহয় লামাপুথা কিচিং কিচিং ভাই আফান নেশনেল সিকিউরিটি এডভাইজার অজিত ডোভাল পিনি চাইনা দাম্পো চাইনা লং চাইনা ডেট ফরেন মিনিস্টার ওয়াং ই পেন রিপ্রেজেন্টেটিভ লেভেল আমাই কেপাটুজি আলামদো চাইনা ডেট পেন কিলোমিটার সুরি কেথমরা ফারুফলিরা থ্রক নেরকেব রা নেরকেব আজাক কিদিং আহয় আলামাপুথা কিচিং ভাই লাপেনতে ইংডেং ইং কিচিং ভাই লাপেন ইংডেং ইং কয়রা ফুপো কেকলাং রং আলামকে অরুণাচল প্রদেশ পেন কেচে পাহয় আলং পেন আলং আদিম কেচে তন্তে মাতে কেচার বসাই আলাম দো সেন্ট্রেল মিনিস্টার সর্বানন্দ সোনোয়াল ইন্ডিয়ান কালচারেল আইডেন্টিটি কেপাংটাং লাপেনতে পীরথে আথেং নো ডেড আ কালচার কেপাকলাং আফান কালচারের কেনাংজি আপুথাক আর ডি পিলো দিল্লি কিমি নেশনেল স্কুল অব ড্রামা লং পাতুমি আলাংলি আসাম আরনাটাং ভাওনা লাং দুনলো কেকলাং ডোঙালামকে বাংসু কলা মহোৎসব আলং ডেট কাপড়ে কাপড়ে আহবার আর্টিস্ট আতুম মহাপুরুষ শঙ্করদেব

পারিয়াত হরণ অঙ্কিয়া নাথ পাকলাংল জার্নালিস্ট এসোসিয়েশন ফর আসাম থিহেক পেন জাফার কার্বি আংলং ডিস্ট্রিক্ট কমিটি পাতুমি ডকমকা লং কামতরণ কনফারেন্স হোল আলং মিডিয়া ক্রুংসায়ামায় পাতুল কার্বি আংলং অটোনোমাস কাউন্সিল ইনফরমেশন লাপেন্টে পাবলিক রিলেশন ইএম মধুরাম লেকথে পেন্সি বাংসু ক্রুংসায়ামায় ইংপুপনল ইংডেং ফারুই সিরা থং কেবরাফো দুরান কাপ ফুটবল কেচে পাতে পাতুমি কলকাতা সল লেক স্টেডিয়াম আলং ফাইনেল কে পাঠু ইস্ট বেঙ্গল এফসি মোহনবাগান সুপার জিয়ান আফান গোল ফ্রি ইসি পেন পারমসি চ্যাম্পিয়ন মানল বিনি বিরটাকে পানসি ইংটনিক্লো

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আংডেং এবং লাকে মিডিয়াম ভেবালং মিটার্স ফারুপ্লিরা ক্রে সিরা টকবর ফো কিলো হার্সালং ফারু চক সিরা ইংকরাসির ক্যাপ লাপেন এফ এম আলং কে মেঘহার্স ফারু সিরা এসিরা টকবর ফো পিনিকে পাই পাই নিফা ইংকরা ফ্লি উর্মিয়ারনি

pudong kepen pirthe kikim asap chini lan helu. Apo thoklo kang bura ke than kang alam lan helu. Bangkuru hor pijir desele ing trusele pu irkang lo lan helu. Laso api pirthe bonglong ma chongding ma basa matha ji akamave. Pirthe chongding jong tala puthak thak bonglong dirta la puthak thak. Pirthe bonglong dirlo pule pharugero ji alam kali. মতে চংদিং জং লো বোলে আনে সান বাক চুজক ফ্লটপু লাপুগালি সীতাপিনী মাথা নাংক আসুপু লঙ্কা মাল্লাম পেন লু পচারলি দুন লো ফো আংদেং উন্দে ইংদেং থ্রক আনলো গেলি দুন লু গেথানাবং ফুয়াতুম লাপেন পোহে রাব আউসোমার গেথানা তেংকে কাইতা আফ্রাং সি সি কেপা দুন দুন সিপু আফ্রাং তা থে ও জিলাং পুসি লাতুম গিপু লবাংসু আইস্কুর কে থে পেন কে বাংদেং আলন দো সাক পেন পাত উঞ্জি পুসি লাতুম কে থান লাসো ফিলোতে দিফু তামে নোকাং তামে কিথি মুচোট আই স্কুর কলেট বুলোনে গোপিলোনে লং দুন লং পো হাদাক পেন উন্দের লোতে হাকিম মুনসুপ নাংমান পো বাসা তা চেহক দাগ দাগল লাপুসন কানিং যে আনিং কি রুং কাছে হক অং দাংতে কাছে হক অং দাংতে আমাস্তর ফান্তা রিজোর কি পিয়ার নি ফাকসো নকসো ইং লুমচি থাত পিলা ফুরুঙ্গার চুঙা হর আচৌতা পিলা কেচো কেজু নিঙারং দাগ দাগলাং হর আরাকি আর লুব মহুতকে বাসাতা লঙ্কা মাফান হাকিম কেমান ক্লার দাগ মেনথেক লংলা আথাক উরেং থেকে লা চেথক আসন আমি একে এর পেটচন মুতর চিতুং আকে লক পেন নাকি সুন পুলি দুন তয় থেকলং পে মেলা আর কি বাচ্চ আরকে হামরে নাহি থি এলং আলাং পেন আকে জয় কবি কে চুবের পুলি ফু এর ফান মেথান আসন আকে কংলে আন্তা থেক দুন লংলা মুথে বাসা পিরথে চংদিং জং সিতা থির থিপলা লাদাক তো মন তিপলি হাজাত্তা বুটফু ভেলা ন নমাংসি কামাসা সুংক্রুংল চুয়ারুই বাসা হিথিতন চর্দুন আর ইতিন সম মুথে কপি আর নাম নে হালা সুয়ার নি হামরে না হাকিম হিথি নাঙ্গি দুন পেনানসু লাসু মোটর চিত্তুং আফুগে এর পেনল বাসা তুম কাদু কবিতা লাংদুন লেট লেট বপ লাং সাবরা গোপি নে ফুলক না পুতাকা ফেরে কিলাং তাকাং তুং যাসে মেদাবংকে হাকিম পিসু ওফা বাইসকু বলং কে থেকলং হেমামালি নিয়াসন থ কেরেং বাং ফ্ল কেলাং তা কালাং মেনি বাং আরলেং এ থেয়ালাম বাসা তা লাংদুন চংহু চংহু আজির পিডিং উলাং আং বং আলাং থেকলং লো আলাং না থুসি হেমামালি নিবাং বপ হাকিম বাংকে কুমান নিপেন কা চিংকি আফ্রাংকে আলংকা প্রেক্সি কে দামজি পুসি বাসা কা মাথা বন্তা লাসু কোভিয়া কে জয় কে চুবের পুলিত ফু এর আলাং ফানসি নাংজং বোম মে মফান নাংজা বোম থেকলংসি বাসা নিং সকটক পুরুগল আই কপি লমাগে মানজি আলাংকে হাজা সিদা কপিনি কে চক চেয়া কেং কে ক্লেম পুগে নিং আ ভেলে মাতি মতে রঙা সর তং এ কপিনি কে ক্লেম লিলু মালা হ কুমানে ফান তং কাং হুগে নেপ লিলু মালা হ লবাং সো আলেন লান লিলু মালা হ আই হেলা দুন ডাকল হাকি পি দুন ডাকল আন্দা থেন না নে বো কত্তা বতাই দু উলো বন্ধ থে না নে নন দা লাসো লেন লান লিলু বম লাসন মাথা বম মাথা বম কুমান তু তং লাসো ফু এর নাং কে লিলু নে কারদম কাং বুড়া মে হাই ইতুমা মে দাম কে গাংজু আহম লাম পেন ফু এর বাং পুলু নি তুম লোক মে না লাম পেন সি নাং ফান কাচিং কি জি সি কে বাং দাং হো বাসা কে কুপি বি পড়লো মা মাথা সুং ক্রং লো বাং আর লেঙ্গে থে পিসু কারদম পিয়াসন তে মন্তা ইলি কার বিয়াসো কে সোয়ার লফন কারদো মারো নাবে আপুথাক তা আলাংকে সার্থে ছুলাং রেচুলাং কুপিনে সঙ্গে জে কে চকচে টংল পাচে প্লাং লিং পাচে প্লাং নাং পু লঙ্কাম লাং হাটলে আর রোনাবে লু হিথি বরওয়াগে জীবক আসন লো পুরা আর লেং আসন গালি বাং আখে গে চারদম আসন আরি হংনি পাচে রপসি পুলো কারদম বাইদু নে হক এটকে নাংলি সুপু আলাম নাগা চিংবাই জি সি গেবা লাসু আউসু আনিং রে পে আলাং লাম কে থান জুমে পিক লাপেন কে টক থেক পিক আর নি সি স্বাধীনতা দিবস আর নি কাছি বাতে আলং আলং সি কে টক লাম কে থান তা আকং আনং এ কে লং আহোম লাম পেন হাকিম পি আবাং আমেক পাশি রে পিন পেন নিজে বম লো বাসা কে আমে হাং লাং দিং চলো মুনিত কে রেং মা কালিমা হেমামালিনী মা কালিমা আলং মাথা বম লো হাকিম পি আবাং আবাং কে দিং পেন তাম হি দি লো নে মাতে জাং সিক আং নিম লো নে বানফ্লুং আলং ইং নিম লং লো সিনিং থাকতং কে দৌমা পুতাচে মাথালা কুপিনে আমেক জাংমাই আসনচে থেকলং লো মেহাই বাইদ কুপিমা কি পু বুঝি লো মা বুঝি জেমা ফু এর বাং পুথত আলাং ফান হিজুক তত তত আতেং সি পৃথিবী বান্ধব।

লাম পিনাপ্তা ফুলং আহাই পুগলে মাতি আলাং তরলুন সিনিং লংলে মাথা এলো পিরথে কাবংলং কচং দিং আলু কট ডাক্তার ইঞ্জিনিয়ার কে মান কুপিলো কচেরা পিরথে বংলং তীর পুকে ক্রয় তুমা তংকে ডাক্তার ইঞ্জিনিয়ার মান চট লাপু মালাহ লাদাখ হাকিম হাকিম পি লাসো পুলিত ফু এর আতুমান্তা পিরথে বংলং দীর পুকে ক্রয় জক সি লা আন আখেমেতা কে লং লাপু মালাহ পিরথে আরলেং থে আন আতুমতা পিরথে বংলং দীর পুতংকে ক্রয় মালাহ মাতি বুঝে আহক তো বংলং দীর মালাহ বসা মাথাজি আম মাথালো বন্তা হাজাতা পাচিকু থেকে দেল আলাং পুথর মাথা থুফলি রল সাপ পর মাতেং পুলুতে সিনিং লংলে মারদু পিরথেকে হং প্লাং আসন নিহাং আনাথু আনুযোগ হং সির কেপ নিজাং আনাথু আনুযোগ হং সির কেপ দু সুকবারে আচুকি ইক জেং সির কেপ আকেলক জেং সির কেপ পেন্সি আর পান সির কেপ আর জন সির কেপ কেরাং লা আনসি পিরথেকে থির লাপু আলাম লবং সো সাপ কাং থুম পেন লক্সি লা আনার নি বাসাতা হেমফু অবুর মাথা বমলো মে তা মে ই বমলো লাহাই আকা মন্তা বিরথে পচং দিং আতুমু পেন লকলো নন নাং তুম অসমার ফুফ্রা তুম নাংখিরলে ফাক জি পুকে চক জি পু হে চক চে ওয়ারনা মার চক চি লাসু পিরথে চং দিং পেন লক্সি রং আসার পু আহরা হারলুং আনকে চেপাং বৌ বৈ পিনলাং হাবেলে নাংলে দুন লক পিন পোলে নাংছে টং দুন লক পুসিদা লাবাংসু আবু ফু দেং হাই বাঙাবি লাসিকার বিয়া রত লাসিকার বিয়া জুতাং পুবু নন মালম মালাম ও সমার ফুফ্রা তুম সারথে কিছু দুপিগল মন্তা ফুর মাথা দেখতে আজক হর হারলুং বাঙা ফান হ দায়ক লাপুসন কে রং কাছু কিম তা আলি আবি দেলো লাপুসন থে লাক লাক কে রং তা কিম কে দেন মিমু লাহাই রন লাহাই সাপ হেলো কার বিয়া ধরম লো কার বি পুকাছি পুই আং থেকলো লাহাই সাপ কে বাদু কার বি তা থেক নাঙ্গি লাহেমফু আসাপ আনলে থেক থে সেট বুলুতে কার বি পুতাছি ক্রং নাং নে নন লাহাই ও সুমার ফুফ্রা আমান কাছি পাং বৌ ইনাং তা লাসো আসাপ কে থেক থে মাতে কাচারলি গাং তুং তে পুলু পুরথে থিপদাম পেন নন আন লাবাং সো সাপ জক কার বি আখে ফান হেমফু আতুম কেরাই কে কম দুবেরলাং খেসুরি পেনতে সুনু সোকলেং পু আমান লং বেরলাং লাসো হেমফু আর নামসি বাং একে থানলু পৃথে চংদিং জং বুকে আর নাম লেগো পুষি কাছু বাই পোমা পাচে প্ল্যাং লিং পাচে প্ল্যাং না বাং পাচে প্ল্যাং না বাসাকে লাহাই আহি দাম দে আর রে আলাম আর জুজে আলাং তুমা ফান পৃথে পাবং লং দে পাবং লং না পকং লং ওই ওই হা কুনানে পেকলু দাম রুক না হাকির পেন পুথত তাসাম পাচে ওয়ান পেন পৃথে বং লং পাপি কিম থু না হালাসো পৃথে লং বাসাকে দু তা দুদুন দে বাসা দে দে বা দু আকার বিদা দু দুন দে মুঠে লাসো লঙ্কাম লু লাংন চিকা পড়হে লং লো আফ্রাং বেদা লাসন লু লাংন পড়হে দেট পেন পাংসাম দেট আর জুলং পিগলো নাংনে নাংনে পুই পুং বেদ পিবু নাংনে পেনা পেনকে স্কুল তা দু নাংনে লু চিলং পেলাং রং নাং পু মো আপর হুদ হিদি গাপে দং বংসি লাম লাং পুরথে বংলং নয় চংদিং ন আন কে চুলং বংসি লাম নি থেলাং নন বাংলো তে আকিতাব আন্দা মে ফ্রিন এডাং পো লাসন আকিতাব হেম কি বি মো আর নামি দিন দের পোলো লঙ্কাম লুলাংনু পড়হে লোকত হেমিসি খেমে বীর দের পোলো মুঠে স্কুল কিন্তু নতন কপি লগেছে বৈলা সু মুনিত তেহে জ কচিং মরলো মাপু হেনেকে দন্দ নাং আর লুবম আপিসু কাদিং আছে থে হুহে হুহে নাং নিজেলো কপি হা বাসা মাহু হাঁকলো আমে কে প্রাং আসন পেন পুপু চেলাং পেন লাং থে লংলো কাতিলি কে সেক নেম সেক হাই আনলো নাং মেক টং ইজাং লন মা হেম দা মে কিছু থুজি হে পো মাত নাং তুমকে ইলিয়া বংসি হেম রং রং গ্রিড রং রং কুপি আসি নিঙা মেসি নাং একলু দের ল নং ফান খাংরা উকক কাদিং পুলু হিথি পেন চহই বাং জুইল হিথি গালিলু ইতুম আলং কামকে লু লাং নু পড়হে দেব কে জ চিনি নে মানাং আপিদা পিনাক কাদিং ফান দাই পং ল বাসা কুপি আলু লাং নু ল কুনাসি গার জুলং লে ল নাঙ্গে কাদিং কাতিলি হিরুক পেন পুথত দাং থুলু পিনি হিথি আলং হাকিম পিনাং নেপ চেকলু এসো পুকে পৃথে বংলং দীর পুসিকে ক্রয় দুন তাং হো রাসোগি পুয়াজক মান তা লং টাঙ্কা তা লং দাং হো ডাক পাত লোটে গুহাটি হাকি মাতুমসি পাচারলি জি দাং হো ডাক ইতুমা হেম হাকি মাতুম তা ওয়াং জি দাং হো এসুকে আচামগে দামলো চেতের কে ক্লু দের আন্দা সুসিলু আচি থে চেন এ পিন বাসা থানলো পিলো লা পু লা পুয়া লাম নালে লং কাম বাঙা নি সি আর নি সি পেনলো নাঙে থান পিরথে গা বং লং গাচং দিং আলো কো নাং ফান নে ফান কো পিলো নাঙে ফু কাদিং থাং আর দি পিপে পিন পেন পুলো বাসা মাংহু হাকলো তংতে লবং সোলাম আলাং ইনিবেদ লগা চিনি নে উসু ইনু আচাম দাম ফাক লাতুম দু ক্লিপ থে নাংতা কাদো গবে চিনি এত আবং লদি কবিলো নে ফানাং থান থে দে আফ্রাং বেলে গা চিনি পুতে নে স্কুল তা তয় দুন দে দে জি হে নামে থাং আদন

0: মানে জাং মিলেন পেন লিটুম কেনং সট সট কু পি পি সি লং মা পু বংকে আহক ল জাং মিলেন সন নের ক্যাপ আন্দো
1: কাদো কাবে
0: কাদো কাবে স্তামে লিটুম জাং মিলেন খিটি কে লিটুম দাকার বিয়াং লং মতে ট্রাইবেল আসু লংগে সনি সন্থম লসি ক্লেম পঞ্চ
1: লাঞ্চ
0: কে ক্লেম নাই ল লিটুম পুদাম ল ক্রেম মালু পুতাপু ইসি বংকে ইংলিশ পেন পুদাম লতে ফক্সটেল মিলেট পোলা হিজাল আর্মি নং নাক সন হেদিং হিদিং লন লন সন দো পেন ইসি বংকে লুম্বা জং হানজাং পুতাপু ল সন থাকছি ল সনি সন থমান বে কাদো কাবে সন নের ক্যাব দো ল পেন বেনিফিটস মতে ভিটামিন হাই বংকে ল সন ল ক্যালসিয়াম পু ইংলিশ পেন কে পুদাম ক্যালসিয়াম পোলে লাইলে তুম অক আরো লারি পি
1: পাং টাং
0: লাই জাকং দুলো পেনতে ইসিয়ে বাংকে আইরন পুটাপু আইরন পোলে তেল
1: আতা
0: থেকে দিং ফালো
1: কেনাং সরল
0: পেনতে ফসফেরাস পু লাসি লাই লো কিন্তু লাসি হাল আথু বহেদি মানে কে দো ও তা কালি কাবিদাতে কালি মানে দরচিত আন কে দো বারা তাং হো আন লং কে দি আথু বাং দো ও টি মুপেন পুবম লা ডায়াবেটিস সুগার কে দো তুম লাই চো সেটা নর্মালাইজ দেট পুসিন লে তুম কাচি নি দাম মানে লে তুম পান কে থান
1: পো তাহলে তুম সি তাম মেচু মে লাপান কার্বোহাইড্রেটস তা হল সোনা ফ্যাটস তা হল হাই কে দো ও কালি আথু হইতা
0: লাসি লা বংগে কিমি ও আং থেক ল লাই এলে এলে তুম অক ফান কিমি সেন দো সে লাই পেন সে নন উবে কি মি তুম তাল লাবাং মাথা দুন সন্তে মেসেন জি বুসিনি লিহিন পেন কাচুন গরি গাং তু
1: ওই তেরন সাং হো দুন থলাম থে মাঙ্কে লাবাং সু আজাং মেলেন এ লং লে কো সোনা লং লে লকা তি কি নাই ইলা ননাং লি কে থেক দাম লং
0: তে তুম কে থেক দাম লং মা তে নি লি গা চিনি দাম তে পুতে জাং মেলেন আখিতি কে লং লে চং বাইবে
1: আজারা লং লে তা
0: আজারা লং লে লে ওই নং সি তা মি
1: ওই
0: পেন লং তা কে নং উজি তা গালি
1: লং তা নং
0: ওই সি নন লা ইউএন পেন তা মে ডিক্লেয়ার ল লং লে তুম ক্লাইমেট রেসিলিয়েন্স ক্রপ পুসি ইয়ার পন দে ল
1: আজারা বতর তা মে
0: বতর লং তা মে
1: কে ক্রিং ও বতর তা মে
0: মে ল সন সি পাছে থাং পন ল
1: ওই ওই ওই তাংতে পুদাম এল তাংতে ইংলং কে আরভিআর এ নন এলি তুম কে ইংলং সিকে দোকে অং পসি কারবি কারবা কতুম তা লাসি লা ইংলং লং আরভি লে জাং গে দে পুসি তা মে লা টিকি সি তা মে
0: মে
1: ওই লং নং ও এ তাংতে লা বংসো আংজিন কে লং এ কো পুসন ল তেরনা কে নন নং লি কে আলং আলং কাতিকি আতুম পেন দাম পেন থেক লং জি চিরি সি লং কোয়ান আন বাক আংজিন লং ল লা বংসো কাতিকি পেন লাসো আলাম থে নং লি থান দামে জি মা
0: নন নমাত লা আচিরি কে ক্লেম তুম বং কে আন ইলাং মাসি লান পিনি দাম ও থেক থে দাত হাই স্তামে নিলি কা চিনি দাম তেং পলতে আচিলি তা চিরি সি লং কে লান লেগে নাং উঠে গেল ইলিন লান দা চক ল পেন লা আংজিন কে লং আদি মু বং কে চিরি সি লং ইংলিশ পেন কে টন পুতা পু হেদি
1: লিন ফারুইসি
0: লিন ফারুইসি
1: লিন ফারুইসি কে টন নি সি
0: লং সে কুনটেল পুদাম দে তমি চিরি সি লং কুনটেল ফো কুনটেল ট্রক লসন লং জি পুসি মানে লা স্টাডি তুম পেন লি গা চিনি দাম
1: ওই কা পেকলাং পন
0: পেকলাং পন
1: তাংতে লাবাংসু আসাই আনসুসে কাতিকি পাচি হুঙ্গিয়া ফানা বাংকে ননাংলি প্রজেক্ট কোঅর্ডিনেটর লোপসি ননাংলি তোমা আসং পেঞ্জির সঙ্গে সং পেন কপি পিল নাংলি তুমকে ক্লেম পঞ্জি পুকে মা লাবাংসু লাম থে নাং থানিক জিমা
0: নিলে তুম লা জির সঙ্গে আসং পেন নাকে মাং কেলা পুল আনসুসে লাবাংসু খিতি মা দে জাং মিলেন খিতি কে পা ক্লেম পঞ্জি ফান জির সঙ্গে আসং পেন সামি চেরাব দুন বম্প লা চিলি কেরি নং জি লাই সি ল আচিলি কে লং লক পেন আকো লা কে ক্লেম তুম তা আরি ইং সে মা জাকং পেন দেট কেউ ইদে জি সে লা বিদি সুরে আসিস্টেম পেন কে পাক্লেম জি ফান বাং সে বরি পিদুন পো পাশে মাথা লহে আথে ইলে তুম লা ফিসার ফুসা রুট পেন কে লা সিস্টেমেটিক পেন ক্লেম ক্লে জয়নি সি নন বাং কে নং আবে বম না সন্দক সে এজাতা সিস্টেমেটিক পেন ক্লেম লোতে না সো পট রেং বম জি প্রাং কে সক লং সি পাদুন চটিতি সি নন মাং আখিতি মা সি ক্লেম দুন নাগি পুয়া বাং সি নিলে তুম বাং পাচে থাং পন ল পেন চেরাব দুন পো সন সি লাকো লা সি বাং কে মার্কেটিং ইংলিশ পেন পুদাম লতে লাতামে নিলে তুম উন আন কে বড়ি পিদুন পো তে নিলে তুম এনজিও তুমা কাম গেল

ল্যাং হেলোয় প্রাণ ল্যাং হেলোয় চে থেলো লাসি ল্যাং পাচি হু ইগদ্রি কিজুনা ল্যাং আর নিবাং তা মিনিট ফেন মিনিট ক্যাব আপর আন পার ক্লক পামেরা পুথত পাংসাম থুয়ানি জু নংজি ল্যাং কাপাসু ইয়া ফুলিয়া লং আমাছি পাংসাম নংজি আকাপ্রেগা ফুলিয়া লং জংসি পাজয় থু পুলোতে লবাং সোয়া ল্যাং চিহু থু দেত হাই ডংকর লাপেন ল্যাং টুক আকু গড়ায়া লং ল্যাং পাচি টিবক লং লেদেত নংজি জংসি লাসংচি টিবক দো পুলোতে লাসোয়া দিমা লং ব্লিচিং পাউডার মাতে ব্লিচিং আুক রিক কালিতে তাই নংজি কিজুনা ল্যাং কি বি ই আলং বং মাতে আফুলে কাইকেতা দিব্যার নংজি লাপেন ল্যাং কিছু এন আহুতা ইরি পেন চিপু ফেরা আবেগি দোয়াহার লুং পেন সি ল্যাং চো সক নংজি

পিনি আসার লামথে চমকরু এজন মেসো সো এজন সেমেনবে পেনজন থ মাতে কচং থুই লামথে কেমান কপিয়া সে আফান সি ওজন কো আনং জিমা পুছিনি নে আমাত বাঙা তেং সি ও কি পিদুন পো আলামথে পেনসি কেমান কপড়াব দামকে কচিনি নে লাপেন কিলুদে তাফান কপাছো বাই পেনসি আখি কেছু পুয়াফান লাসি সারপালাম থেল চমকুরু এজন সোমিমি এজন সেমেন বে পেনজন থম মাতে কচংঠুই পিনি আসার লাম থেকে লাপান বেদলো।

0: নাই, আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায়ত গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ বাসগৃহৰ গণনা কৰা হ'ব। আহক নিজৰ অংশগ্ৰহণেৰে ইয়াক সফল কৰোঁ। প্ৰতিজন ব্যক্তি সংযুক্ত হওক, প্ৰতিটো ঘৰ সংযুক্ত হওক আৰু দেশ আগুৱাই যাওক। লোকপিয়ল 2027, আমাৰ লোকপিয়ল আমাৰ বিকাশ।
2: লাকি আকাশবাণী ডিফু জয়মেকি বাংলাকি এফ এম বেনা লংপেন মে ঘরস ফারুই জিরাটক বড় সিরকেপ লাপেন আনপার্টা নিউজ অন এয়ার এপ আলং পেন্টা নাংলিতুম জয়মেক দোয়ান তার জুলং ইকজি আদুন্থু কার্বিদেত লং রিচিং হন আলুন আং দেং লংপেন কেচেং সি মঙ্গল সিং খ্রু কিলুন আলুন আর জুইক সানাং আলুন আলাম থে কার্ডম কচিং হন কার্বি আংলং তোতাং তে আর জুইক সানাং লাবাং সলুন

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰো আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: লাকি আকাশবাণী ডিফু জয়মেকি ভ্যাং লাকি এফ এম বেন লংপেন মেঘহার্স ফারুই সিরতক বড় সিরকেপ লাপেনান পার্টা নিউজ অন এয়ার এফ আলংপেনতা নাংলিতুম জয়মেক দোয়ান তার্জুলং ইকজি আদুন্থু আসামিস লামারজান কালি আলুনা জয়মেক আংদেন লংপেন কিচেং সি বিজয় ভুয়ান কিলুনালুন আর্জুইক সিনাং আলুনালাম থে এই মন ততাংতে আর্জুইক সিনাং লবাং সোলন

0: ой дай আমাদ লোকপিয়ন আমাদ বিকাশ
1: লোকপিয়নৰ প্ৰথম পৰ্যায়ত গৃহ তালিকা আৰু গৃহপিয়ন অৰ্থাৎ আপোনাৰ বাসগৃহৰ গণনা কৰা হ'ব। আহক নিজৰ অংশগ্ৰহণেৰে ইয়াক সফল কৰোঁ। প্ৰতিজন ব্যক্তি সংযুক্ত হওক, প্ৰতিটো ঘৰ সংযুক্ত হওক আৰু দেশ আগুৱাই যাওক। লোকপিয়ন 2027 আমাৰ লোকপিয়ন আমাৰ বিকাশ।
2: লাকি আকাশবাণী ডিফু আদন্থু অকপ্রণজয় মেক আং দেঙে লংপেন উসুমারাভান আপায়া চুলাঙ্কি পি আকিনাং সদপুথাক ডক্টর ইন্দিরা তেরন পি লাপেন হুদবাং পি সেঙ্কান কিমি ইং টিপি তুমাংবং চিহুত চিপুত আর জুইক সেনা
3: পিনিনিলিতুম উসুমারাভান আপায়া চুলাঙ্কি পি আকিনাং সদপুথাক চিহুচিপুত পঞ্জীয়া ফানপুরা নীলিতমা হিনপেন ডক্টর চোফা পন্ড আলাংলি সিতামি নীলিতম চোফা পনা তেংপেন স্টুডিও আলং নংলি এডল আলাংলিকে ডক্টর ইন্দিরা তেরন পি ডিফু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আল পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট অলংসি আলাংলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আসাই ক্লেমিক বম লাসে ডক্টর নীলিতম আকাশবাণী ডিফু আই হিনপেন নাংলি ফান কুরবাং থুলপেন কারডম নাকল
4: কালডম
3: পাই পাই চিখলু নিফাই ইসি পেন নিফাই ট্রক্সি আন ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক মাতে ওসমারা ফান আপায় চুলাং কেপাচু আপুথাক ইসি চেরক টকমা কেপাচিনি আফান পিয়ার্থিয়া ডাং পিয়া লংন লাবাং সরনি হট

0: Adamji, Athema, Ladakh, Apaya, Chulang, Alongsi, Ingnut, Oso, Kithi, Jipan, Ba Development, Apan Ke, Kenang Sot, Carbohydrates, Puno, Protein, Puno, Vitamin, Minerals, Enzymes, Pencheng, Lok, Immunoglobulin, Puno, Antibodies, Puno, Lahai, Ajakong, Kipi, Pan Ke, La Apaya, Chulang, Alongsi, Do Laplo, Lasi, Osomal Pan, কে আপায়া চুলাং লে লং লো পুলোতে একটা কমপ্লিট নিউট্রিশনাল প্যাকেজ সো সোফান লং লো পুসি মাথালো
1: তে আপায়া চুলাং কি চোপেন আলে কে লং ল সব থাকলে থান পাচার মিংচিমা
0: আপায়া চুলাং কে চো মানে বেনিফিটস অফ ব্রেস্ট ফিডিং পুলোতে আলাকে ওসো চটকালি আপায়টা আলে দো লাপেন ওসো মাতা আলে দো নন হেডসন নিলিপু একটা ব্রেস্ট ফিডিং বা আপায়া চুলাং কিছু লাগে একটা কমপ্লিট নিউট্রিশনাল প্যাকেজ আজাদ আসন আসন দি ওসো ফান আফুটা লক ডেভেলপমেন্ট পেনচেং লক লাম কানিং যে বুদ্ধি কামাথা লাপেন কে কেসো কিউন এ পেন সিটামে বা জকপ লাপেন কে লাসো সো জটমো পেন সিক্স মান্থস আন যদি পাচুলিং আপায় বাংলা সিক্স মান্থস আন মাত্র চুলাং পাচু চট লাদাক পিনে মিক্স মে পিন পেন পাচু চট আও সো হান নিতুম ননকে থেকদাম লং লাতুম থেলো পুলোতে ব্রেন ডেভেলপমেন্ট পুতামে লাতুম সি বেশি থেকাম লং কে রে পুনয় কাপড়হি কাচালি হিন কে রে পুনয় তা নিতুম লাতুম হান সি বেশি থেকদাম লং লাপেন কেসো কিউন এ পুতামে লাতুম বাং কম চ্যাট নন আসন কেসো পুনয় ডায়রিয়া আলকে আপক পালা লাপেন কে নিমোনিয়া আছে থেকে বাঙন এ অ্যালার্জি টাং হ আনুক ইনফেকশন টাং হল হাই সিতামি নিতুম থেকদাম লং যে কস ও সমাল সি লাচুল্যাং কে চু চট ও সমাল তুমকে লাহাই কে সো পে কম পি লাসন থট সি চুল্যাং পা চু আপাই পেন আকং এল তুম ইমোশনাল বন্ডিং আথেমা আপাই লঙ্কাই মাসি লাগে চুলাং ইচু পুলোতে আপাই লংসি দল লাস ইমোশনাল বন্ডিং বাংকে লাহাই ও সমাল তুম লংসি নিতুম বাং বেশিকে থেকদাম লং লাপেনকে আপাই আলে বাঙে থেকাম লংকে মানে ওসো ইনু জন্ম দেট পেন চুলাং পা চুফিট পুলোতে আপাই বাং হালা জন্ম দেট পেন ওসো হেম সিতামে লা বাং কন্ট্রেকশন প ইনকে লাটা দেট পেন ব্লিডিং সিতামে কম চ্যাট সিনি তুম থেকদাম লং ওসো জন্ম দেট পেন ব্লিডিং পা কম প লা দেট পেন ওসো হান যদি মগ পাচুবয় পুলোতে আলাং বাং পিরিয়ডস সিতামে বা মেনস্ট্রুয়েশন সিতামে আলাং বাং আ গ্যাপ দো প ইনকে নেক্সট ওসো পুস্তামে আলাং আ গ্যাপ দো প ওসো ভাইনিয়াং বং আ গ্যাপ বাং ডিং টান প লা পেন কে লা স পাই বাং লা প্রেগনেন্সি হুট আনমা ওয়েট গেন লা বাংকে লা মগ যদি সিক্স মান্থস আন এক্সক্লুসিভলি পাচু পুলোতে লা আপায় বাং লা হাই ওয়েট গেন সিটামে লা ওয়েট লুজ পলাসং আং বং লা পেনকে পিনি কেসো ননসন ডায়াবেটিস কেসো পুনয় হার্ট কেসো পুনয় লাসন থটসি আপায় বাং পিনি ক্যান্সার ওভেরিয়ান ক্যান্সার পুনয় লা হাই কেসো পেন সিটামে আপায় বাং জকপ লাও সোফান মগ পাচু পুতে
1: চুরোলো ডক্টর থান পাচি পন থেকে পদ তংতে জংসি মানে ওরো সো আপিয়া চুলাং কাদুরে বেন আজক চুলং লিদেট পুলোতে লাবাং সো সো অভান অগপ্রাণ কপিনে আকে সো সন্দু কৌচিমা নাকি থান পাচিনিমা
0: চুলাং কাদুরে তাং হবা লাহাই পুবাংকে কে থেকদাম লং কম বা দোচিত পুসিত আমি নিতুম লং আনমা কে ব্যাং নিতুম ব্যাং দি থান দুন মেন কে ইনুত আপাই কে মানে ইমোশনাল সাপোর্ট নাংজি আনজন নেকে ফার্স্ট টাইম মাদার লাসন তাদো লাসি লাহাই আ মাদার তুমফান মানে ইমোশনাল সাপোর্ট পুদুন পাকা থান দুন পাকা বুঝাই দুন পাকা কসন সি ওসো কাছে অত নাংজি মা লাপেন কসন সি কাপাচু নেই মা লাপেন কাপাচু ব্যাং আপর আনমায় ভয় কাপাচু কাপাচু নাংজি লাহাই ব্যাং আকো আনি শিলং বাতাই আনমা কাপাচু নাংজি লাহাই ব্যাং নিতুম থান দুন পেন থেক লং ল যে লাহাই আপাই তুম হেম দাম পেন আকো ফিট কাছে ব্যাং ঠুকে অননকে চুলাং দোলো পুলাসন আনসিন তুম থেকলং লাসি নীলি পুদামজি কে যে কাদুরে তাহ কে কাবেদ্যাত তাহ পুলাহাই বাংকে মানে ই মেথ্যাং কাছে মাথা লাপেন একটা কে স্ট্রেস লাপেন কে হেম পেন যদি সাপোর্ট লং পুলোতে লাহাই বাংকে আবেদ্যাত জি পুসি নীলি মাথা দামজি
1: তাংতে নাংলি পুলো ও সুমার কাছে অত চুলাং কে বা চু হুদ তাংতে লাহাই বাং কোসন পেন সিকে ক্লেম নাং নাংলি থানি
0: টেকনিক্স বাং দি ও সুমার জন্ম দেত পেন কে নিতুম ব্যাংকে ডাকে লাসন সিথান নুন কাজত মো পেনকে উইদিন হাফ এন আওয়ার কে বাচু ফিট নাং পেনকে টেকনিক্স ব্যাংকে পজিশন ফার্স্টকে position baby position ta lang nang po apai position ta lang nang po apai bang oso kachi otkaita ekta comfortable

0: এক জাংলত অসুতা দৰ্জী, মই এক জাংলত পুলতে ব্ৰেষ্ট পাম্প পেণ্ট চিউলাই মে লাছত টেংচি চিফিল বম্প ব্ৰেষ্ট পাংকে মিল্ক পেণ্ট চিফিল বম্প
1: তংতে লাবাং চাবাং আনাৰ্জি ডিং ফান বি মে লাপেন কোচনা দি মালং চি বি নাংজি
0: লা ব্ৰেষ্ট পাম্প পেণ্ট চিউলাই চুলাংকে ৰুম টেম্পেৰেচাৰ পুলতে নন আচন কাফাং অক আৰ দিনকে টু টু থ্ৰী আৱাৰ্চ লাপেনা বি চি বি বেডাচি কে মেজি কাংসামা দিন পুলতে ফোর আওয়ার্স আন্ডা বিমে রুম টেম্পারেচার লং লাপেনকে ফ্রিজ আলং সিকি বি পুলতে সিক্স টু এইট আওয়ার্স বিমে ইনকে ফ্রিজার ডো ফ্রিজ আলং তা ডিপ ফ্রিজার লং সিকি বি পুলতে থ্রি টু সিক্স মান্থস আন বিমে
1: তাতে মানে ওসো আপাই চুলাঙ্গে চুন এ দেট লাপুসন দা দোমা
0: দো দো মহেত কি পুসন এক্সি কে আলটা ওয়ে পিন পেন কে যত্ম লাতুম গে চু ঠেক ঠে ল সেকেন্ডলি পিনে এনাটমিক্যাল ডিফেক্ট ক্লেফ লিপ ক্লেফ প্যালেট পুনয় লাতুম বাং হান শিক্ষাক ও কিছু লাহাই তুমফান বাংকে পাচো নাংক পচামুচ বাতি চামুচ পেন পচি তামে লাতুম বাংকে ডাইরেক্ট চুঠেক ঠেলাং বা আলটা কম পেকলাং পুলতে টিউব ফিডিং পুপুনিতুম টিউব বাং থন প আসো সো টিউব থনসি লাস টিউব লংসি চুলাং বাং পিপ
1: চলো কেনা সরলাম বাচিনি পন্থে পথ তাতে ওসমার ফান কানারটাসি চুলাঙ্গে পিয়া বাং কাংতন ইকনাং প
0: অসমার ফান কাজত মো পেন উইদিন হাফ এন আওয়ার টু ওয়ান আওয়ার পেন চেং লক পেন সিক্স মান্থস আনকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং লা সিক্স মান্থস আনকে থ্যাং তা পিনাংনে ল্যাং আন তা পিনাংনে আথেমা চুলাং আলংসে অলমোস্ট 80% বাকে ল্যাং সিদো তো 80-85% কে ল্যাং লাসি এক্সট্রা ল্যাং তা পিনাংনে লাপেনকে লাদাখ আংটন কেনাং জি গুটে নিউট্রিন্স সব কার্বোহাইড্রেটস প্রোটিন ফ্যাটস পেনচেং লকে ডাকসি দোলাপ লো ভাইটামিনস মিনারেলস বোন লাসি এক্সট্রা আহলমুকে পিনাং নিল সিক্স মান্থসকে মেন টু নে ওসকং এল সো দেট টাং হ পুলতে ওসমাল সো দেট পুলতে লাসহুত বাং ডোবাই বাং পিমে ডোবাই পেন বাহেরে পিনে ল্যাং টাং হ পিনে আন সাঙা দুক টাং হ বা চাইনং গাখিল টাং হ লাহাই বাংকে থাং তা পিনাং নিল লাগে সিক্স মান্থস আনল সিক্স মান্থস অফ ফিট বাংকে ওসোকে থেজি ফানকে এক্সট্রা কমপ্লিমেন্টারি ফুড পু লাবাং পিট নাং প পাং চেং নাং পো কে পাচো পাং চেং নাং পো কে পাচো আন কে পাচো পাং চেং ল বোলে চুলাং বাং কাপাচু বাং স্টপ চেক পো গালি চুলাং কাপাচুকে টু ইয়ার্স আন বিবেক নাং জি
1: তাতে ওসমারা তুম আফান পেনাঙা তুম আহি এদ কক লো পুপ ল্যাং পিদা তি ল্যাং ভেদ দে তি সবাং মে মা হিং নল ল্যাং দি থানিং চিমা
0: আহা ইদ কে দো পেন ল্যাং কে ভে থেকলং ল ইলি তুমাং বং থেকলং প্রায় থেকলং সি কে অং লাসি লা বাং কে ক্লেম ক্লে দেট সি কে মেজি আথেমা নন হে জং নিলিগি পুসন লা চুল্যাং আলং সি 80-85% কে ল্যাং সি ল্যাং লা দাকে লা দাক সি লা আন ল্যাং এ দোলো প্লোতে এক্সট্রা ল্যাং কে পি কে থাঙালি এবিল আকো ল্যাং কে পি কে ওসো ডাইজেশন এ ল্যাং থাং তা পিপে দে সি মে আপক কে মাত্র চুল্যাং ফানসি লা সোমা পক কে ইমেচুর ল্যাং মাত্র ব্রেস মিল্ক সি ডাইজেস্ট উন চটলাং লাসি সিক্স মান্থস আনকে থাং তা পিনাং নি
1: তাতে ওসমারা পায়ে তুম ওসমক চুকা হুট কপি পিয়া কে সিক্স সাক মা কে সোদল নাং দি থানছিম
0: আপাই তুম ওসমক চুকা হুট কা সিক্স সাক থাইকাম লং একটু মহের কাছে থান আসন চুলে কে লং গে সি ল লা দেপেন ডো ডো লা নিপলস প্রবলেম আচ্ছা আপাই তুম থাইকাম লং ল ফ্ল্যাপ নিপল টাং হ বা ইনভার্টেড নিপুল নিপুল বাং আলু চিলু চক দে পেন কে ক্র্যাক নিপুল নিপুল বাং আমেক দো কক মা সবচিং হাং সেট সেট থাকলাম লং চি ইতুম দে পেন মেস্টাইটিস তো ব্রেস অ্যাপসেস তো লা ফান পুকে লা চেপা জকি পুলোতে কে চেং চুলাং পাং চেং দাপ্রাং নাং জি দেট পেন কে আপর আপল পেন পাচু নাং জি লা পেন কে আজও পাচু নাং জি আনালো তুম থাইগ্রাম লং লং আনালো পাচু পো আচু কে পাচু চে দেট তা থাইগ্রাম লং লং তুম লাসি আচু তা পাচু লেন নাং জি ওসো ফান বাং লাহাই কে সো থাইগ্রাম লং জি তুমলা মক চুকাক ওসো মারা পাই
1: তংতে ডক্টর কে পাজুৎসি নাংলি চুলাং কে পিবম আপাই মতে মক চুকাক ওসো মার আপাই তুম ফান নাংলি হিন পেন কপি নি কে থান কে পাচিনি কাং তুং সন্দোমা
0: মক চুকাক ওসো মার আপাই ফান বা আপাই ফান চচিল হোল ফ্যামিলি ফান সি নিলি পুদাম প যে মক চুকাক ওসো মার আপাই তুম অলরেডি স্ট্রেস লং সি দো ইনুট ওসো চে লাং নাং জি লা পেন কে মক লাং কাবে দেট আসন তা চি ফিল জি বা মক লাং কম পিক আসন তা চি ফিল জি লা সে মেন কে ইমোশনাল সাপোর্ট লা সাপোর্ট বাং নাং পিক ফ্যামিলি সাপোর্ট কে নাং বেক জি লা পেন কে কাইটা এনকারেজ নাং জি মাদাল ফান যে থাং থে নাং থেক জি নাং উন জি লাসন বাং এনকারেজ নাং জি লাপেন কে মকলাং সে তামে ওয়াং জি কম রেডো জি।

0: hát ni ligi buson 3 to 4 days a pit si ke cheng si a pai tum bang ke ke wang ji la son thot si che klo e chon a bang ke kom re ke wang ta thek long ji in ta la so pit lo pulo te la bang e normally wang po in ta je kom re ti ni ke wang pu si powder ga khel tang ho ba formula feeding si ne pi bom chulang kom re pu pu la si la bang ke avoid nang ji un ansitamit first 6 months কাচত মো পেন চেকলো জন ট্রক আনকে মাত্র আপায়া চুলাং সি পিচত নাং জি লাপেন কে চুলাং চুলেনো সমাল হান থেগ্রাম লং জি আনি সি লং বাতাই কে বা বাতাই ক্রে ফ আন আহি কে জাং ডককটা থেত লাবাং কে থাং কা ফেরি মেমিয়াল আলাম কালি লাসি লাদাকে আহি জাং পুতামে থাং থেলো পুচুলাং বাং কন্টিনিউ পাচু বম নাং প লাদেত পেন কে চুলাং আহুত পেন নিতুম লং ইসি প্রবলেম পেন বাং বাং লামক চুকা সমারা পাইতুম যে চুলাং কম রে ওসো নিউ সো থে থে দেলো পুলা সব প্রবলেম বাং ডোপে লাসি লাসন পাইথান নে থান পাংটুংকে যে মাথা নাং নে মাত্র কে ল্যাং নাং জি কে থম হলমু ফার্স্ট পাংকে ওসো ব্যাং চুলাং চু ডেট পেন টু টু থ্রি আওয়ার্স মেকজাং মাজাং যে ডেট পেনকে আনিসি কাফি ইং ব্যাং সিক্স টু এইট টাইমস ডোমাবে লাপেন কে থার্ড পাংকে ওসো মালটুম কাচত মুহুত আন মা ওয়েট লাপেন বারহি বম লমা ওয়েট অং বম লমা অং এ মা লাবাং লাং নাং জি লাকে থম তাল মে সব ডো এট বলো তে থ্যাং সুংসে চুলাংকে এডিকুয়েট লো
1: সরল ডক্টর নং লীল আন থান পিটার মিটে থেক আপন তংতে ডক্টর ইলিটম পেনাঙান কে ব্রেস্ট ফিডিং মতে উসুমারা ফান আপায় চুলাং কি পি একে নাং সট আবথাক চিংকি থানং লো লাসি পিনিয়া বাংকে লাপান এলিতুম চেহুচুপুরা দামজির বাংকে ইন্টন পনেকিনা চুরল ডক্টর নাংলি লানা সাইকে অং হং বং পেন আপরং চিপি পেন কেনাং সত আলাম কেপাচিনি পন থেকে পথ লাসি গেজুত সি ডক্টর নাংলি ফান সুরি সুরি কার্ডম পাচুরি গলা
0: কার্ডম থ্যাংক ইউ
2: লাপান আপরং লিতুম অক প্রণজয় মেক আং দেঙ্গ লং পেন ওসমারা ফান আপায়া চুলাং কি পি আকেনাং সত পুথাক ডক্টর ইন্দিরা তেরোন পি দেন হুদ বাং ফি সেংকান কিমি ইং টিপি আং তুমাংবং চিহু চিপুত আর্জলং ইং ল অক প্রণজয় মেক আং দেং লং পেন কি লাপানি কংটনিক লাকি আকাশবাণী দিপু আদন্থু ইংলিশ আলোনজয় মেক আং দেং লং পেন কিচেং সি মাইলি সাইরাস কি লোন আলুন আর্জুক সঙ্গ আলোনালাম থি পার্টি ইন দ্য ইউএসএ তোতং আর্জুক সঙ্গ লবাং সলন

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: লাকি আকাশবাণী ডিফু আদুনথু তকলাং আজাই মেক আং দেং লংপেন ওসমারা তুম আকাং তুই আং দেং কচারলি লাপেন কোসন সি কচারলি দুনাং জিমা পুয়া পুথাক ভোফং রংফার লাপেন হুদবাং ফু হারমোনি বিয়ে তুমাং বং জিহু চিপুত আর জুয়েক সেনা
2: আফ্রাংসি আকাশবাণী ডিফু রিডুকার জুরা তুমানা ফান নিংগাং সামাকার দম্পাজির ল কার্ডম আর নিবাং তা নাংলি তুমফান এসি প্রেক জ্যাক আজাই মেক নাঙ্গাইবান পিয়াসন থটসি পি নি জেদামে নাংলি তুমফান এসি প্রেক জ্যাক আজাই মেক নাংবান পিগল লাগে ওসমারাতুম আকাং তুয়াং দেং আন কাচারলি কসংসি কাচারলি দু নাই জিমা লাবাং সৌ পুথাক সে নিলিটুম চিং কিচি থান পঞ্জে ফান লাদাখ ইনুত লো কাচারলি থেকচার আবাং ফুফা নিলিটুম চোফা পনিগল আলাং লিয়ামেন লাগে সা ওফং রংফার আলাংলি কাচারলি কি উনটাং লাগে এম কম এম ফিল লাপে ননামাত এসিস্টেন্ট প্রফেসর সয়দুয়ার কলেজ গোপুর বিশ্বনাথ আলং সিতামে ক্লেম ইকবম আবাং ফুই লাপে নাং পার্টা আলাংলি ননামাত পিএইচডি স্কলার আসাম ইউনিভার্সিটি ডিফু ক্যাম্পাস পেন সিতামে আলাংলি ক্লেম বম স্টুডিও লঙ্কা চোফা তেং আলাংলি সিতামে নাংসে টং দুগল লাসি সার নাংলি ফান আফ্রাংসি কারডম পাজিরল
3: কারডম
2: লালো স্যার পিনি চিংকে চেথান লঙ্কে চেংসি নাং কার্জু পঞ্জিকে লাহাল নাংলি কে আকাং তুই আং দেং মাতে কলেজ আলংসি লো থানিক বংলো মাতে এসিস্টেন্ট প্রফেসর আসায় ক্লেমিক বংলো লাসি নাং

0: li hin pen radio kar jurat mate kachar li osomar apia potom phan thanik tha akang tu yang deng an osomara tum kachar li dun thekje phan apia potum ko pilo kacharab dun nje
1: aprang si la radio kar jo atum phan an sitami nilen pen kardom pa je reklo la penda akashvani radio la all india radio difu phan da nili phanai jo phapon chori la si nili gani je gang tum mail han no la ili tum la kacharli hi nadbang asap kati kuk do kok ti gala mangela lo la apia potum la asomar dom han kache lang do na hin bang asap so pankri krang ti la bihe kang khor la nursery kg pen charli lo polote la sur bank lang don po thonun po tamila phiong kacharli ing tu ong lo te phiong kelang don pankri ong ti la sila penang anili tum la matric la hslc ke tok te prang la class 8 class 9 class 10 la higher secondary level ong lekele lo plote ire tum hala tuition e paen pu pathe lok po akhelo toy po apare daksi hala somad man chilangdun pa meka ke e bangda thelo non ange class 9 class 10 ke le lo pole tumi lan langdun ailo bangme thangla charli thekku pula so ahut lodun plote tik po hala somad man ke hala tuition ke dam lo ne dam de ne penangali tum thekdun lo lasi dag mai ni lila apia podoma chuni reang tum mal hanlo nangli tum jongsi নাংলি সোমার ডোমান লা সো পর হুট জংসি ল্যাংদন পামি মি ফুলোতে লা এঝাগা সোমার ডোমাংকে আমি থাং আপিয়ে প্রথমা চে মাথা পেন লা তুমাংকে কি পুরহি আনা তামি লা কাশিক সাকা বিথায় তামি লা পেন নাং আন তুমাংকে লা সো পর হুট লা ফ্রিডম পুকে লং লকা জয়নি লা সুট বাংলা তুমবাংলা আভি বি আতোয়ার দাম রংপো আপরে লা ক্লাস টেন লা এইচ এস এল সি সিতামি এলি তুমকে লা মেট্রিক এক্সামে তং জামে ফেল দুন লাভ দিতি সিতামি পাঁচ দুন পুসিতামি লা থার্ড ডিভিজন ধ যেনি তেনে গ্রেস মার্ক লং ধ লাসন বেঞ্চ অঙ্গুন আগতে লাসি লাসোপর ব্যাংকিলি তুমলা ব্যাঙা তুম লা পেনাং আন আনলা ব্যাঙা খাই তুম নং সুতামি তুম ল্যাং দুনাংজি আথে ব্যাঙা খাই তুমকে লাসোপর হলতে আসোমার দমফান কে চারলি আহিন প্রতে লাতুমকে কেলাং দু পাশেক পিক আথে লাতুমকে কে পাঁচ ফানলে পাঁচ চট নাই ফানলে লাতুমকে আকে মাংবে তুমি টপ দু নাই মানুষ কে মাং দুটো 80% 90% পু লাসন তুমি কেউ নিলি তামে লা পেনাং হাদাক টেবকটেরাই নিলি তুমি দলম লা স্টুডেন্ট তোমার আর্জুলতে লা তোমার তাই যেনে তেনে পাঁচ লোটে চকলো লাসন মাংসে আকে মাং দো কক ঠিক লাসি গেলি তোমায় লাসো পাঁচ চট নাই বা কে মাং বা এলি তোমায় নয় টেংনি নামক আথে নন লমকে লা কম্পিটিটিভ ওয়ার্ল্ড লা কম্পিটিটিভ ওয়ার্ল্ড লঙ্কে এলি তুমলা দাম লোপ লোতে এলি তুমলা মিথাং আখায়ং পং দা কম্পিটিশন রূপিং থার্ড ডিভিশন ধ সেকেন্ড ডিভিশন নন কে ফার্স্ট ডিভিশন দাম এলি তুমকে আফাই দোপি গান লোকি উন্তু লা সি নন মাং এলি তুমলা 90% থ 95% থ আন মাং সিলি তোমার টার্গেট দোনাং পো লা আন লোপ লোতে আন সিলি তুমি মিথাং খায়ং পং দাই তুমপা প্রাং নুনি কো
0: আকাং টু ইয়াং দেং অন কাচারলি লাকে আক্রং দোপিক বন্তা পেনা আন অসো মার লা পেন আপিয়া পোতুম কচিনি নে দু পিগলা লাসি নংলি হিন পেন থানজিমা কপি কচারলি আক্রং সি ওসমারা তুম মেথাকে চারজাব থেকজি
1: লতা সি আলামি গ্লয়লি তুম আখাই বসি পুদেপো আথেলি তুম আখাই লংকে আপ্রাং প্রাং ফার্স্ট জেনারেশন থ সেকেন্ড জেনারেশন পুইলি তুম বেল পাংচেং দামলু বুলতে নন সিলি তুম গে পাংচেং দলাম ফার্স্ট জেনারেশন বতেং আথেলি তুম খ আনি আকার বিয়া খাই তুমকে হা নন আনতা স্কুল নগে তোমরা দোলা আগে সাকে আতকলে লাং দাম লোপ্রতে সেতামি লাইলি তোমাকে লা টাউন না দুঙ্গে দো তোমাকে সাবসলা অ্যাওয়ারনেস সচন দো চেয়ার পতেন ল লাসি লাদাখ বাঙ্কে লা সোমার ডুমলে যাও সে ক্লাস ওয়ান ক্লাস টু লেগেলি লোপ্রতে নাকি কপি লং নিং হ্যাঁ বলতে ডক্টর ধ ইঞ্জিনিয়ার ধ বলাই তোমার যুবং সেতামি লা ক্লাস টেন কেলে এলোতে লা ফার্স্ট ইয়ার আহিন যাও সে এডমিশন এন জি বলে দেখ বাঙ্গে এনকে মাঙ্গু থুলাপ দিকে স্টুডেন্ট আর্টস তং ইঞ্জিনিয়ারিং এন আই মা সায়েন্স তং এন আংচিমা মাতে কমার্স তং এন আংচিমা পোলা বাং থেক বাঙ্গে লাসি লাসো আং আদিম বাঙ্গে পাং থেক দুঞ্জি বাঙ্গে লালো লা ক্লাস এইট টু ক্লাস টেন আং বং আথে লা দেখ বেন সি তোমার ক্রমাই ছিল আরেক পোমা দিদি লাসি লাসো বাঙ্গলে তুম লাং দুম লোতে হালা স্টুডেন্ট বাং কুপি সিয়া লাং আনিং খেয়াং ল নন আসন জংসি সায়েন্স স্টুডেন্ট জংসি আলাং ক্লাস টেন পাস এপ্রিল সায়েন্স এন জি বলতে আলাং ম্যাচ আহিন থেকমা থেক থেমা ম্যাচ আহিন আসাবসো আনিং হাং দো চেত কেমিস্ট্রি আহিন ধ ফিজিক্স আহিন ধ জুলজি আহিন হালা সায়েন্স আহিন জংসি আনিং হাং বলতে লাগে আলাং ক্লাস টেন লেপাস লোতে সায়েন্স এন দুন্দো চ সিতামি জংসি কমানি স্টুডেন্ট জংসি বিজনেস আনিং হ্যাঁ সায়েন্স ম্যাচ আনাটকে হালা পাস দুন সিতামি হালা মার্কস বাং কম নুন চেতে ফাইচুম নুন চেতে লাসন বলতে আলাং গেলা উন বলতে কালতে এলা কমার্স এন্ড চ

0: Hanggu seksa kowe.
1: Kala.
0: Lapenla penanganla politik sahi naning hang don tum tu kumane student organization ahi anada ning hang don tu mane mu alang mu thelo plote environment bank pachelar ja ning hang du plote lage jong se aning hang plote arts ahin lodun chakta cho
1: kala
0: athe ilum dakpensi akrong mang dakpensi chi thaksu jam am pore la jong si ilitum la high secondary level pen jong si aku akang tu endeng che lang tham thui plote lage science and bank ya engineering ta du doctor do commerce jong si nangli charli blote lapuna ta commerce na ta nangli management dong enjima mate accountancy dong enjima mate human resource management dong enjima arts anar blote nangli ya subject tin si philosophy tha hala political science tha ho lahai geography tha la pohe na koche bhag thula la si hala I student bang hala sur bang aning khang gu pima athe ili tumlong kela penangan আপি আপতুমা গেলা হালা আমি থাং আবার সাইকা ওয়েপেন পেনসি জায়গা সমার তুম গেলা ডক্টরিং চার্লি পানি হ্যাং তামিলা টাঙ্কা মাহা কাবে কাতি কুক ডক জানি আর্টস তামি এনাং কক ঋতিক দো
1: কালা
0: সীতামি এলু তুম আন বে বড় এনাং পজে ও সমার ডোপা নিং কে হ্যাং কুপিল আলাং তুম যখন চার্লি ওয়েক যে নিং হ্যাং বলতে নন লম গেলা পেনাঙান স্কলারশিপ হাই হইদো স্কলারশিপ আহিন পেলে আলাং তুমি এপ্লাই রাছ আলাম গেল হাই স্কলারশিপ আহিন তামি এলু তুমলা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বুধ এন এস পি লং হারাক তামি চেয়ে রয়েছ লাপেন নন আমার কে এলু তুমলা আসাম গভর্নমেন্ট পেন ব্যাংক এলা ডিগ্রি লং চার্লি তুমানকে এলা ফ্রি এডমিশন আমি পি বম
1: লং
0: হলা আহেম পেন জংসি রেশন কার্ড দু হাজার দোপলতে লাসি সরকার পেন দামি এলা পেনাং আন লা আবার সাই ব্যাংকে পি বম ল লা এলি তুমকা চার্লি তুমাং জিলি তুমাং তাউন আন পেন কে বড়ি দো নাম
1: কালা নংলি সন্টাক থাক আকাং তুয়াং দেং আন লোঠান নুজি মতে এসিস্ট্যান্ট প্রফেসর চিমান জি পুলোতে কিচেং সি কপি লোকাচি সিগ নং জি লাপেন কো সন পেন সি চেপালং দু নুজি
0: লাবাংকে জংসি কমানে আই স্টুডেন্ট আমি জংসি ডিগ্রি চার্লি বমলাং কালতে মাস্টার ডিগ্রি চার্লি বমলাং প্লোতে আলাং তুম জংসি প্রফেসর জংসি মান জি নিহাং প্লোতে লা ডিগ্রি চার্লি বম পেনসি আলাং তুমাং চিসিকে বমলাং পো
1: কালা
0: আথে লা হালা এসিস্ট্যান্ট প্রফেসর কে মান জি প্লোতে লাগে হাদাকে সাবজেক্ট ওয়াইজ দাম চটপ আমি থাং কোসো পার্টিকুলার সাবজেক্ট সি আলাং অনার্স কে এন মা হালা সো সাবজেক্ট আহিনসি আলাং মুথানা থানাম নাং জি লাসিলা ডিগ্রি চার্লি পেন লোপলোতে নাংলে তোমার প্রিপেয়ার এক বম নাংপো আথেলা ডিগ্রি ব্যাচেলর ডিগ্রি তাংলো পোলোতে নাংলে তোমলা এলু তোমলা খাইছো তোমার মাংকেলা ম্যাক্সিমাম মার্কস তামে মিনিমাম মার্কস তামে তোমার মাংকে 50% কোয়ালিফাইং মার্কস লহে লাগে এনে গেলা জেনারেল ক্যাটেগরি তোমায় 55% দোনে লানসি হালা নেট এক্সাম লং তামে এপ্লাই দোনজি লানি লিপু বাংকেলা নেট আবাং হে নেট বাং তা খ্রংনি দোমাতি ই সি বাংকেলাকে CSIR net lo la bangke CSIR bangke lage Council of Scientific and Industrial Research la bai science atum phanik lo dak bangke la pasta subject do la pasta subject ke la no chemical science tho art science tho life science physical science la pen mathematical science la CSIR do bangke la science student human chalo la pen a kaprek la সায়েন্স লং কে দু দুটে সাবজেক্ট মাতে লা ইউজিসি নেট আন্ডার লং মাঙ্গে 84 সাবজেক্ট দো লাসি লা কমানি পলিটিক্যাল সায়েন্স থ হিউম্যানিটিস থ কমার্স থ ম্যানেজমেন্ট থ লা আন তোমাকে লা ইউজিসি নেট আলং সি এক্সাম বিদুনিক নাংজি
1: ও
0: লাসিলা নিলি আকলা ইউজিসি নেট পথাক এসনসনি লামাং থানিক তুম লাসিলা ইউজিসি নেট লং মাঙ্কে লা নাংলি তুম জংসি এপ্লাই ডেট পুলোতে দেখলা ক্রং থম মাফান নাংলি তুম কোয়ালিফাইড জংসি আর মার্কস আর তেং হ্যাঁ ইউজিসি নেট লং বাংকেলা টোটাল মার্কস বাংকেলাকে 150 কুইশনস দুজি 150 কুইশনস পেন 300 মার্কস পে লসং বং পেন নাংলি তুমলা সাবজেক্ট খিনি দুজি হালা মার্কস বাং ফার্স্ট বাংকেলাকে জেনারেল অ্যাপটিটিউড পেপার হেলে বাং লা পেন আদুন থু বাংকেলা এমে থাং সাবজেক্ট ল কপিয়া সাবজেক্ট সিলি তুমকে এপ্লাই দুন মা লাসিলা আই এক্সাম হতামে লাস্ট এক্সাম বাংকে আপ্রাংকে লা 2019 মালমান বাংকে লাস্ট নিলি তুমদাত পিদনিক লং লাঙে লা বাংকে হলা পেন এন্ড পেপার ফুটলাং আমার লা পেন্দেরা ফি বাংকে লা পেপার লিক থ চান্সেস থে ও তিথে কমাসি আর ফি বাংকে লা তুম কম্পিউটারাইজ ওয়ান দেড় লাহে কম্পিউটারাইজ ওয়ান দেড় পেন সেটামে আকু চুনিং ইসি লম লা 2024 সামথিং লম লাস তা পেন এন্ড পেপার ঢুকলাং তা আমি হলা সোদ বাং তা লিক ফিক ফ্লক লিখ দেড় পেন মাসে নন বাংকে আকু কম্পিউটার আছে পার্মানেন্ট এক দেড় লাহে লা পেন হলা CSIR নেট বাংকে লা বাংকে নন আনতা পেন এন্ড পেপার লাং লা বাইকে কম্পিউটার আছে লাহে লা পেন থু লা ইউজিসি নেট লং বাংকে

0: negative marking away. La sin ang litum jong si answer jong si chok chedet bus da minang litum hala marks mang je thani gelo se ta mi hala csr net long mang ke nang li jong si wrong marks le do answer jong si chok chedet lo de da pe nang tum hala negative marking ba marks banang thani bomb he la sila csr net lo la ugc net ami la jong si ec qualifying marks jong si long lo te e la ক্রং থম মাং কে থম মাং পেন ইসি হিনি তামি লং ইপো লাবাং কে লা কে চেং সি বাং কে জি আর এফ ফুল হে লাবাং কে জয়েন্ট রিসার্চ ফেলোশিপ ল লাবাং কে অল ওভার ইন্ডিয়া পেন লাই লি তুম যাও সি এস টি আহিন পেন যাও সি লি তুমি প্লাই দামি মানে কাছে তামি 2% বেজি লাগে 2% আং বং পেন সি লি তুমান জি আর এফ বাং পিক চি লা পেন আদুন থু লাগে হালা এসিস্ট্যান্ট প্রফেসর কোয়ালিফাইং লহে লাবাং কে 6% লাপেন লাস্ট বাংকে লাবাংকে নন বাংকে আজি রিডিং তে লাংলা কেনিং কান কে থম বাক্সে তো লাং লাবাংকে লাগে এপ্লাইং ফর পিএইচডি পিএইচডি এডমিশন সিট ফান ইলি তোমাক ডাইরেক্ট এপ্লাই দুনিক মেইল লাসো প্রাং বাংকে লাসো পিএইচডি এডমিশন ফান বাংকে পিপে লাসো প্রাং বাংকে লা পিএইচডি লং জং সি ইলি তুমি এডমিশন এন জি এম এন জে থাপ দুন জি বুস্তামি হলো সর বাংকে লা ইউনিভার্সিটি তুমি আমি থাং মেথাং এন্ট্রেন্স লং এক্সাম পাতি লাসো এক্সাম লং তুম পাস ইক নাম্প আনসি পিএইচডি সিট ফান তোমাকে ইন্টারভিউ বাং পি থুই নাম্প লাসি নন বাংকে লাসো লা এক্সাম বাংকে কমানি যাও সে পি দুন দে লা ইউজিসি নে যাও সে কোয়ালিফাই ফে যাও সে সিএসআর নে যাও সে কোয়ালিফাই ফে বলতে লা তোমাকে আকো এক্সাম ইং নি দুন থুনাং লা লা পিএইচডি সিট চেপালং দুন জি ফান সেটাকে কমানি যাও সে লা ইউজিসি নে তামি সিএসআর নে তামি যাও সে কোয়ালিফাই বলতে হলা এডমিশন রাউন্ড ফান কোয়ালিফাই বলতে আংলি তোমায় ডাইরেক্ট ইন্টারভিউ লং নি দুনিক ফিট লা পেন লা জি আর এফ কে লং তোমাক তা নন ব্যাং এছাকা পেনাঙ্গান ইউনিভার্সিটি তোমাং আরন বাংলার বইতে এছাকা ইউনিভার্সিটি তোমায় যাও জি আর এফ লং বলতে ডাইরেক্ট লা তোমার এডমিশন সিট পিতে দিতে লা তোমাকে হালা এক্সাম থ ইন্টারভিউ থ পিদু নাংনে সেটা মেন বাং কে লা পেনাঙ্গান ইউনিভার্সিটি তোমায় লা হালা রিসার্চ ফিল্ড আহিন লাং দে বসিলা তোমার ইন্টারভিউ পিতে দেখলে হ্যাঁ লা পেন লা জি আর এফ যাও সি কোমানি যাও সি উন্নন দেত বলতে লাসো জি আর এফ পাংকে ইসি লা রিসার্চ আহিন লাসো রিসার্চ লং যাও সি ইলে তুম লা জি আর এফ যাও সি লং দুন লা পেন পিএইচডি সিট তামি যাও সি লং দুন দেত বলতে ইলে তুম দেখ পেন স্টিপেন বাং লং লং এক বম জাল সেটামে লা বাংকে নিঙ্কান কে থম বং ইউজিসি নেট কে নিঙ্কান কে থম বং আং লি যাও সি লা এডমিশন সিট যাও সি চেপালং দুন বলতে জি আর এফ বাং এপ্লাই দুন ফেতা চল লা হলো বলতে আং লি স্টিপেন নামে লং এক বম পো লা পেনজং সি লা নিঙ্কান কে থম পেনজং সি পার ডেট বলতে হলা জি আর এফ বাং এক্সপায়ার ডেট জি আর এফ বাং এক্সপায়ার ডেট লোতে সেটা আমি হলা কোয়ালিফাইং ফর হলা এসিস্ট্যান্ট প্রফেসর বাং লাগে অল লাইফ টাইম লা বাংকে বলে দিতে হবে লাগে নাংলি এফং যাও সি নেট কা ক্লিয়ার লোতে লা বাংকে নাংলি কাঁ কাং থিম বাংকে লাগে কোয়ালিফাই দেব হ্যাঁ
1: নহক তা ক্লেম
0: নহক তা ক্লেম নন লা পেন হলা সিএসআইআর নেট বাংকে লাগে নিঙ্কান হিনি নিঙ্কান হিনি আবার যাও সি নাংলি লা পিনে এডমিশন যাও শিলং দেখতে পিএইচডি সিট যাও জিপালং দেখতে বলতে লাবাং দাকো এক্সপায়ার টু ডেট
1: এক্সপায়ার টু ডেট
0: সেটা আমি ডাক্তার লসন থাকলো হালা এসিস্ট্যান্ট প্রফেসর হয় লাইফ টাইম কোয়ালিফাই
1: ও
0: লসন এক্সাম
1: নাংলি কে নন এসিস্ট্যান্ট প্রফেসর আর সাইসি ক্লেমিক বম বন্তা নাংলি চার্লি বম হুট সিতামে জুতাং জুবা লাপেন পিন ডেং সুম পদ ফারমান পিনে আন কে ক্লেম দো কে চার্লি লাপেন জুতাং জুবা দা ফারমান কে ক্লেম কোসন পেন সে আপর কাপাচে টন উনল লাপেন নাংলি মেট হং কার্বি জুতাং জুবাত পিন্ডিং সম্পদ আফান কো আন চিংহন
0: লাভাংকে নীলি কিপু নামজিকে নীলি হেম বাংকে ডাকলা তারলাং সো আমার তারলাং সো বাংকেলা কার্বি পিপল সোল হা নীলি আপ্রাং মাং থেক দেট পেন জামে ডাকসি দোমাত লা ফেস্টিভেল দোবম জামে কাইতা ল্যাংডন বম ল কোসন জিকে ক্লেম কে দামা কাইতা ল্যাংডন বম এ মেথাং জুতাং আফান এ মেথাং আখাই ফান কোসন সি কাছিং হ নাংজিমা কোসন পেন সি পাপ্রাং নাংজিমা বলা হাইলাম আর জুদুনিক বম লোকায়তা সেটামে এয়ারটা বাং হলা সুট প্যান্ট বাংকে এয়ারটা বিহেক লাংবাসি থাং না চিনি দুনিকে দেলে পুদুনা থেকে দেলে আমার ফিলা নিলি হায়ার সেকেন্ডারি ল ডিগ্রি ছাড়লি বম হুট পেন সি নন বাংকে নিলি তা এমে থাং খাই ফান কোয়ান বাকি ক্লেম দুন এমে থাং খাই ফান চেপাং চু দু নেই এমে থাং খাই যাও সি ইলি লে চেরাব দুন দে ইলি লে চিংহন হিপ্লো দে কমা সিনা চেরাব দুন বাং দোলাং পোলা সো নিং বাং নিলি আর নীলি নিঙার লতা দোকলো লা পেন হাদাক নীলি তুমলা আপ্রাং কেসেস আমাই ফুবারেম ল নলা সার চন্দ্র সিং ক্রো আলাং লি তুম ফানলি অংলাং আসি আলাং লি ফান সেমে

0: ཅིང ཁིས ཐན ཝོང ལ པ ལང ལི དམ པེ낭 ཨན བིདི སོ རེན པིག ཝོང ལ་སི ནི ལི ད ཅོག་ལོ ནོན ཝང ཀེ ཆར་ལི ད ཆར་ལི བིག ཝོང པོ ལ པུ་ཡེ མེ ཐང ཁ་ཡེ ཨ་ཇུ ཏང ཨ་ ཕན་ཚ དམ ཡ པོར མ་ཅ པིག ཝོང པོ ལ་སི ནི ལི པེ낭 ཨ་ དམ ནར ཇུ ལ སོ ལམ བར ཝང ཁོསོན སི ལ པུ་ན ཁལ་ཆར་ལ ན ད ལ པུ ཁ্লেམ ཝོང ལོ ལ པུ་ན ད ན ལོ ད ཆར་ལི ཝོང ལོ ཁོསོན ལོ གེ མེ་ནེ ལ་སི ནི ལི ཝང ཐན ལ བིག ཝོང ལོ ཧེལ ཝང ཀེ ལ་སི ཨ་ཇ་ཚ དམ ཡ པོར ཏོ ལ་ང་ཁ্লি སོན ལ ཏაიམ ཨིས ལ་ཀེ རིવર པོ ལ ཝ དམིག ཝོང པོ সিতামি আপর হো নাং লিলো তা চার লিগ ন লাপেন লাপু খাই কাচিং হন থ লা জুতাং ফার্মা গে ক্লেন নো সিতামি নাং লিয়া ডাক্তা পোর চি পিদু নিং লাসি লহাই কে হালা ইনো দা মনি দা প্রায়োরিটিস কে লাকে আমি থ্যাং আ নিং কে হ্যাং লিং
1: কালা কালা
0: আপর নন নিলি দা পুন তামি নন লম নিলি আপর ভি আপর মাং দে গলো সিতামি ইলে তো আপর বাং কা চি পি কো না বাং সে প্রায়োরিটিস কি পি মালা কে লি মে থ্যাং নিং কে হ্যাং তেং লাসি ইলে তুম জং সি নিং হ্যাং রদে জুতাং ফার্মা তা ক্লেম দু ন লাপেন লাপুই মেথাং লো চার্লি থল লোগে থান নুন জামি লি তুম মেথাং অপর চি পিউন লাগে থাং কনফ্লিক্ট পহরম আবি লাগে লাগে দামরাপ চমলো লাগে
1: নাংলি লা চার্লি বম হুট সে

0: প্রফিট। আপর ব্যাংক দেখলো সেটা আমি লিখতাম আপর ব্যাংক কাছে পি কো না ব্যাংকের প্রায়োরিটিস কি পিমা লাগে লি মেথাং নিং কে হ্যাং তেং লাস ইলি তুমি যাও সে নিং হ্যাং রোদে জুতাং ফরমান তা ক্লেম দুন লাপেন লাপুই মেথাং লো চারলি থর লোকে থান দুন আমি ইলি তুম মেথাং উপর চিপিউন লাগে থাং কনফ্লিক্ট পোহর্ম আবি লাগে লাগে দামরাপ চমলো লাগে
1: নাংলি লা চার্লি বোম হুট সে তামে নাংলি কাপ্রাই বিজনেস আহিন সে তামে নাংলি ক্লেম পন বোম নাংলি আফ্রাং কে নাং লাপুসন ইলি তুম কার বিয়াং লং অবে যে চয় লং কোপেনে জামলিয়া থংকে প্রিন্ট হ চয় লং কোপেনে কার্বি স্যাম্বুল মাতে কার্বি আং থেক কে প্রিন্ট লাপুসন কে পামান পেন কে জ্বর পু লাপুসন থেক লংলে সে তামে নাংলি পেন আন ক্লেম লো লাপেন নাংলি কে ক্লেম পেন সে নন পেন আন আতুম কে নাংলি লং পেন নাং চার্লি দুন লো লাসে নাংলি লা বাংসু কে ক্লেম কোনাত পেন সে আবিডি কে লং লো
0: লাস কে ক্লেম লো মানে নিলা ডিগ্রি চার্লি বম হলো হ্যাঁ হ্যাঁ লাস উঠ ব্যাংকে নিলি মেথাং তালা এলি তো মানুষজন পকেট মানি উপকার বিয়া জয় নিল হ্যাঁ আলাম
1: কারণ কেন
0: আমার সে নিলি হালাস কম্পিউটার ল্যাপটপ দো মেথাং লং আমার সে ল্যাপটপ দোপে নিলি লাঙিক বম লো কপি পিহর মো অ্যাপ সাই হয়ে নিলি ব্যাংক কায়দা চেক এক বম দিতে সন সন কপি পিয়ে অ্যাপ সিলা হাই কামে ক্লেম এক মা পায় আমার সে লাঙ লো লা কোরেল ড্রোপ অ্যাপস ব্যাং সফটওয়্যার ব্যাংক দুই লগ জালো আমার সে লা কোশন সে সাই ক্লেম আপু লাঙিক লো হ্যাঁ ইউটিউব পেন লাপু লাঙ লো টিউটোরিয়াল লাঙ লো আমার সে নিলি তার সঙ্গে সিমার ঠেক জীবন বললাম লো আমার সে নিলি দেখ পেন ক্লেম লো লাং লো কিছু মাইসুং ওই হ্যাঁ আপর মাইছি পিনাই জি লাহাই লং লাইসিসি হরমু লা কাসেমার লং পেনাঙান ডিটেলস নাং লাং জুম হাই হুই সেমার সি আকো ক্লেম টু পামি এতি কারেকশন টু নাং লাং মাতি লাসি হালা সুনি লি ক্লেমে ক্লেমিক লো লা পেন লা মেথাং সিতামে লা ইলি মেথাং পকেট মানি ভন মাগে দাক পেন সিনি লা চেলং বম লহে লাসি লাহাই আ কার্টুন থ অ্যানিমে থ লাহাই কাসেমার বাং গেনি লিহা সুপেন সিগা চার লিগলো লা পেন পেনাঙান লা নিলং সেরাব দুন তুম পেনাং আন দইগলো হালা সর লা জিরপো তুম তামে হালা ফুন আলং আ কভার ডিজাইন তাহ লাপেন চয় লং কভার ডিজাইন থ ফুল হাই পেনাঙান সেমার এগলো হ্যাঁ আমার যে ফি বাঙ্গে নিলি তা লা মাস্টার ডিগ্রি লাপুনা চার লিগলো আমার সে লা ইসি আপর ডো করোনা পুনাঙ্গলি রক লাই লা করোনা পুনাঙ্গলি রক হুন মা হালা সুট বাংকে হালা কাশি মারমার আদি মা তো হাতাক তা ইঙ্কির লাভ জালো কি ক্লেম দাম তো ভাবি লাপেন লাপু লা কাস্টমার দম তো আমি না অর্ডার সে আমি অপর টাইম পিদু দেখতে দেয় জালো হ্যাঁ আমার সে ফিয়ান বাংকে লা করোনা লক্সি নিঙ্কানি লাপু দাম জুই মা আমার সে লা সব বিজনেস বাংক তালো পুসিং তো অনেক কগলো ফি বাঙে বা চিং থুর দেখতে দেল নিলে তা দেখ আবে দেড় মাথে আমার সিং তা হা দেখ আ খেলো চংদা দাম দাম থুজুই মা নন বাংকে দেখ মাই পাবি তে বাং তো অনেক কগাসন
1: নাংলি হিন পেন থানিক থা আঠে নাংলি কে কে ক্লেম ইক টাংল লা মার্কেটিং দি বিজনেস আপু থাক মার্কেটিং কোসন বেন্সি কে পান্ডাং জিমা কোসন বেন্সি ইতুম আখে লং লাসন মার্কেটিং ইমান জিমা লাস উপু থাক চার্লি বো মাতুম সে তামে ক্লেম উন পুয়া বিদি বাং নাংলি থানিক থা কোসন বেন্সি কে ক্লেম উন পালা
0: লাসি নন না পাং কে এলে তো নমা গেলা মার্কেটিং বলতে লা ম্যাক্সিমাম গেলা অ্যাডভার্টাইজিং আহিন বা অ্যাডভার্টাইজিং লো পুলোতে এলে তুমি এলা অ্যাডভার্টাইজিং পেনাঙানা ক্রম দো অ্যাডভার্টাইজিং তা এস ঝাকেলা পোস্টার হ ব্যানার হ বিল বোর্ড হ লাসিলা কিমিয়া কিমিয়া বিজনেস স্টার্ট আপ তুমি এলা আনবাঙ্গে হালা এক্সপেন্সেস থ লাই খরচ ও উনি লাসি এলা তোমাকে এলা উনব্রতে একে জয় নাই লো নলা ডিজিটাল মার্কেটিং যে ডিজিটাল মার্কেটিং লং ওয়ে নাংলি আজাদা ক্লেম নাই লা মোবাইল লং লা নতি না মোবাইল দৌড়েব মাতি
1: কালা
0: লা মোবাইল দৌড়েব লং নাংলি তোমরা ফেসবুক লং তামি ইনস্টাগ্রাম লং তামি ইউটিউব লং তামি আর চে অ্যাডভার্টাইজ উই বম চে অ্যাডভার্টাইজ বম লো তুই মুনি তুম লং লেক বম পো আর থে নন লং কে এলি তুমলা ফ্লায়ার থ ফ্লায়ার পুকে হালা বিল বোর্ড থ অ্যাডভার্টাইজমেন্ট থ হালা আউটডোর অ্যাডভার্টাইজিং ওই কে লান লাং বাং বিলো টিভি পুতা লাং বাং ফাই জুম লো নন কে নন লং কে লা মোবাইল লং
1: কালা
0: লাসি নাংলি যাও হে অ্যাডভার্টাইজমেন্ট পিন আজা ন মোবাইল অংশ একটা না পিক লাভ নেই লাদাখ লো ফুলোতে নাংলি হালা খরচ বাং না কমিক পো
1: কালা
0: নাং ডিজাইন ফুলোতে নাংলি ন লমকে লা এলি তুম এআই লা চাট জিপিটি জেমিনাই পারপ্লেক্সিটি হয় তো লাভাতি লাসি লাদাখ পেন আংলি ডিজাইনিং নয় নাংলি দেখ পেন হালা অ্যাডভার্টাইজ বোম নাম পো আন্ডার অ্যাডভার্টাইজমেন্ট ফুলোতে ইলি তুম পাতাই সে অ্যাডভার্টাইজমেন্ট ফ্রি এলা পোতা গালি আঠে হালা কাস্টমার মেনলি তুম অলওয়েজ হালা কাই মাসি চি কন্টেক্ট বয় নেই
1: কালাম কালাম
0: কন্টেক্ট দো নেই লাসি হালা কাস্টমার দমফান আমেক পেন পাশে তেরেক রেদে জি ফান কাই মাতা নাংলি তুমলা অ্যাডভার্টাইজমেন্ট ব্যাংক চিপি বোম নেই লাল পুলোতে তুম কাস্টমার পেন অলওয়েজ ইন টাচ দোপো আঠে হালা অ্যাডভার্টাইজিং বর্ম গেলাকে মুনি তো তুমফান হালা আনিং কে হ্যাং আসন আকাপ্রেক থাই সিতামি ইলি তুমি অ্যাডভার্টাইজমেন্ট কে ক্লেম ইয়ে আ রিজন মেন রিজন বাং গেলালো নাংলি তুম আকাপ্রেক হরমু লাং নাংলি তুম হরমুলে লাংবেন নিলি তুম হরমুলে

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাই দু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পু বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাং কান রং কেয়ার আর রঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হোমরি দাম নাংজি কে
1: লাদাক ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফু লং
2: লাকি আকাশবাণী দিফু জয়মেকি ব্যাং লাকি এফ এম পেন আলং পেন মেগাহার্জ ফারুই সিরাতক বড়া সিরকেপ লাপেনান পার্টা নিউজ অন এয়ার অ্যাপ আলং পেনতা নাংলিতুম জয়মেক দোয়ান তার্জুলং ইকজি আদুন্থু লামেদা জয়মেক আং দেং আলং পেন কেনসিং তারো পেন কে থান বোলং কম লকপি আতুমোসো আর জুইক সেনা
3: বোলং কম আখেই দো ও বলংকম আখে আন কে আকেং আকে থিয়া ভে আকেং আকে দিং সাই দে বলংকম কে লক আফান বলংকম কেং দিং পুতা আজাহাক আতুম নিং জে আথে বলংকম আখে বং আন কে বলংকম কে লক হেলো আকেং কে দিং নাই লাদাক বলংকম কেং দিং আপি আফান পাথি হেক পেন বলংকম লক পি পুসি কিপু আর নি শিয়ার নি বলংকম লক পি মাথালো পির থে থাক কাপড়ে কাপড়ে কাপু আতুমান কে কেচান কে জার কে জুম জেদ আজয় নে জহেলে আপ্রাণ দাম সেতা বীরুণ এ

yonta longdam desi puthot asomar along chewang thulo asomar atung ke kangchirong ong si kangreng aseta masap saverlo an pimuwe ong si aveng kongpen arveng paja pajablo bonta asomar atung kangchir ke mimedet si ingreng si salo lasia pia bangta chichini pamilo nisumar kangchirong ong lo te bokte raike phelong e jonta ave inki e jonta ave la penchiti me jonta theklong le kupi si nisumara tuma phan ke pa chupuma pusi penang an kamatharji padinglo bonta asumara tum an kangchir ke nang bat bomlo te bokte rai ki cho hormu long le ong si aprang rong rubarai chelong chai nong bivo pha kacho pana long in ki in ket bitu phelong hei hui ripidang popo si asomar joni apan chepadi te kang si ing jar thulo ko an lo ne akhelo a ing long pi pen volong kom lo pi asomar phan an ki ripidam je phan thoe long an ing jar lo hala so ing long pi pen kang jar jo kreni ni kreni anapor ende rong ru balong an nang ke leke labang so bolong kom lok pi ki lak la pen parta ame thang ta ko an lu ne kang chir chiklo jo ni ne an ke a pogar lu thang ta thapak ve der lu la pen lang joy ta jun mu ve der lu ko an lu ne asomar phan ke paring pung je phan kabor e asomar phan ke paring pung je kali আমি থাং তা কিথি থুপো সেটা রং রুবারাই আন কে লেলো লাসি চে লং চাই নং বি বো ভাগ কাছু পানা লং আন পাতে বকদুন বর ই বর আলো সেটা আর নি কে সোয়া জয় নে ইং কি ইং কেট বি টু টু হব লাপেন ফে লং আতুম তা কি চুমু দেট আজয় নে সে থি আটলো চে লং চাই নং কাছু পানা লং পাতে বকদুন লো বন্তা ইং কি ইং কেট তু হব লাপেন ফেলং এ জনতা আবেদারল হিদিয়া জো আলং বিশ্বলং আন কাংজার জে ফান বর ইলো সেতা বেঙ্কং পাজাব পাজাব আনতা উন এদেরল লাসি পেজো পেজো পেন হিদিয়ালং বিশ্বলং আন কেঙ্কাম চে জরল হালো ডাক্তা লং অক এ জনতা চেহে এ জনতা ভে লাপেন চিকুং এ জনতা থেকলং লে হিদিয়ালং আনতা আর ভে কে জাংজি দেটা জয়নে ক্রেং এডলো কনা সি লাঙা অ চিকুং কামরাং লাপেন চি হে হে হুইতা কে দোলাংমা পুসি বুলং কম রকপি নিংরি সিনল নিসমার আতুমা ফান কুপি লোমা কাবাচু দুঞ্জি পুসি আবাং ক্লেম হুর পেন নিংরি সিন সি নিং জেল নিয়া জাতলে লাদা কেচুয়া হরমু লং দেট সেটা পুথত নিসমার আতুমা ফান সে লং দাম থুপ্রুই জি লং পুসি রং রুব আরে লং পেন হা আতারা লং আন ইংজার ঠুল আপ্রাংসন কালি দেড়ল কে চুমু দেড় আজয় নে আজা কংতা ঝুম দেড়ল কাংজার পাবিত বিত জিতা উন এদেড়ল রং রুব আরাই লং পেন হা আতার কাছে রয় আদিমা লং আন তা এ টিপ কাংজার পালিং থর উন এদেড়ল সাং পনবমসি ইংজার পনবম নাং কল জো ক্রেহিনি নি ক্রেহিনি আন কাংজার কে পালে রক উন আতোয়ার সি নন কে নি ইংকরাপ্লি জো ইংকরাপ্লি আনাং কলো সেটা আলাং আতার কাছে রয় আদিম আলং আন কে ইংজার বর ই বর আসি আতার আলং চিলে দামল আতার আলং কাছে লে হুট আন কে আসমার আতম কিথি তাং তা ক্রেং থু হক আন পিনল বলংকম লক পি আসমার কিথি তাং আতুমা ফান চে থেকদাম লক পেন আমি খ্রি বুপ্রুপ প্রুপেন পারাকে আজাতা মুন্ঠি থেকে দেল লাসি বলং কম লক পি নিংরিল মাই নে কামাথা আলাম পাচি কগুন এদেরল নে খে নে লংরি আফান কে মাং পিয়া কাম পাপ্লেং পি তে কাঙুন এদেরল আনপারটা নিতুম বলং কম কিলক আখে এতুমসি পীর থে দোয়ান আবু আখে এফান কাচারি কাচালম আকাম কেক্লেম জিপু

0: প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল আমার বিকাশ।
1: লাকি আকাশবাণী ডিফু আতন্থু লুন বানা যায় মেক আংদেং লংপেন কি চেংসি পখিলা লেখেপি কিলোন লুন আর্জুইকসেনাং আলোনালাম থে ল্যাংরয় পারাই দামসি ততাং তে আর্জুইকসেনাং লবাং সলন।

আদন্থু পুথত পখিলা লেখে পি কিলনালন আর্জুয়েকসেনাং আলোনালাম থে হেলোউইং নেপেন নাং ততাংতে আর্জুয়েকসেনাং লবাং সালন।

কার্বিলুন বান আজাই মেক আং দেং লং পেন কিজু সেলুনার জুইক সেনাং মানিক তি সকিলন আলন আলনালাম থে আর জুথা নিকায়ালাম।